بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বুধবার 22/3/1433 বঙ্গাব্দ, 25 রবিউল সানি 1448 হিজরি, 7ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতে সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এরপর রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 22nd of Ashin, the 25th of Rabiul Sani, and October the 7th. The news read by Teslima Omar. First, the headlines. Prime Minister asks to ensure opportunities for every child to build strong foundation for Bangladesh. President urges Canada for more investment in Bangladesh. Home Minister Salahuddin Ahmed says that he aims to formulate an acceptable mechanism for the caretaker government system, incorporating the views of people from diverse backgrounds and professions to ensure that no controversy arises regarding it in the future. Lottery system introduced to ensure transparency and accountability in transfer of sub-registers, says Law Minister. Government will adjust fuel price once global market rates stabilize, says Prime Minister's Information and Broadcasting Advisor. Thousands of people protest across France demanding more funds for schools and less police repression. And Lionel Messi played a friendly football match against Benin in his last match for Argentina. Now, on to the details. Prime Minister Tariq Rahman has said, ensuring every child gets the opportunity to grow and develop properly is crucial to building a strong foundation for Bangladesh and making the country stronger in the today's competitive world. He was speaking at a discussion at Bangladesh Shishu Academy in the capital yesterday, marking the Children's Rights Day 2026 and the 50th anniversary of the academy. The Prime Minister said, today's children are the pillars of their families. If they can grow up properly, the foundation of their families will become stronger. He said children should not be confined only to academic studies, but should also be given opportunities to explore their talents in sports, arts, culture and music. Tariq Rahman urged parents to recognize and nurture the individual qualities of their children instead of putting them under pressure to pursue only conventional academic activities. Speaking on the occasion, Prime Minister's wife and Vice President of the Zia Rahman Foundation, Dr. Zubaida Rahman, called for creating opportunities for every child to realize and showcase their immense potential, ensuring a safe childhood and a secure future for them. Prime Minister Tariq Rahman has said his government is working to ensure a stable, competitive and investment-friendly environment for both domestic and foreign investors. He made the remarks when a high-level delegation of Toyota Tsusho Corporation, led by its vice chairman Ichiro Kashitani, paid a courtesy call on him at his office at the Secretariat yesterday. During the meeting, the Toyota Tsusho delegation informed the Prime Minister about its plan to establish a Toyota automobile manufacturing plant in Bangladesh. The delegation said the initiative would create employment, promote industrialization, facilitate technology transfer and help develop skilled human resources in the country. Welcoming Toyota's interest in expanding its investment and operations in Bangladesh, Prime Minister Tariq Rahman said the government is committed to ensuring necessary policy support, infrastructure and other facilities for foreign investors. He also highlighted the potential of waste-to-energy generation and renewable energy in Bangladesh, saying the government would extend necessary cooperation and support if Toyota Tsusho Corporation shows interest in investing in these sectors. President Mirza Fakhrul Islam Alamgir has called upon Canada to further increase its investment in Bangladesh. He made the call when Canadian High Commissioner to Bangladesh, Ajit Singh, paid a courtesy call on him at Bangu Bhavan yesterday. During the meeting, the president praised Canada's long-standing tradition of democratic practice and sought its cooperation in this regard. He also called for greater Canadian cooperation in country's various sectors, including agriculture, food security, fertilizer, IT and outsourcing, and requested to play an effective role in building international pressure for the voluntary and safe return of the Rohingyas to Myanmar. Chairman of the Special Committee on Constitutional Amendment and Home Minister Salahuddin Ahmed has stated that he aims to formulate an acceptable mechanism for the caretaker government system, incorporating the views of people from diverse backgrounds and professions to ensure that no controversy arises regarding it in the future. He made these remarks while briefing journalists following the sixth meeting of the Special Committee on Constitutional Amendment at the National Parliament's Media Centre yesterday. Earlier, representatives of the families of July martyrs and injured July warriors participating in the Special Committee on Constitutional Amendment presented their views and proposals regarding various issues, including constitutional recognition of the July mass uprising and proper incorporation of the July Declaration into the Constitution. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said lottery system has been introduced to ensure transparency and accountability in transfer of sub-registers. He said this at a program organized at the ministry to mark the lottery for selecting sub-registers from across the country for postings at key sub-registry offices in Dhaka yesterday. The law minister said the government would gradually bring greater transparency, particularly in places considered prize postings and where allegations of entrenched corruption exist. This is Bangladesh Betar giving you the news. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the government will consider adjusting fuel prices domestically once global fuel prices decrease and stabilize at a sustainable level. He made the remarks while responding to a question at a weekly press briefing at the Secretariat yesterday. The Prime Minister's advisor said the government's primary priority is controlling commodity prices and addressing the fuel crisis. Hundreds of thousands of people protested across France yesterday as high school students were joined by parents, university students and trade unions. Protesters demanded more funding for schools and less police repression. Police used tear gas and water cannon in several cities while clashes broke out in Lyon. Saudi Arabia says its forces have intercepted a ballistic missile launched by Yemen's Houthi rebels towards the city of Khamis Mushayt. Attacks on Zizan and Nasran airports wounded people and caused damage. The Saudi-led coalition has also launched air strikes on Houthi weapon sites in Yemen. Meanwhile, Yemen's government forces say they have recaptured the port city of Mocha and launched an offensive near the strategic Bab al-Mandab Strait. Football and megastar Lionel Messi played his final match for Argentina in a friendly football match against Benin at Buenos Aires Monumental Stadium today. In the 10th minute, the referee stopped the match to honor Messi. Fans stood and applauded for 2 minutes, while players on the field also greeted the Argentine star. The match marks the end of Messi's 21-year international career with Argentina. He holds the country's record for most goals, with 125 goals in 207 matches. Finally, weather, and focused valid till 1 this afternoon, says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister asks to ensure opportunities for every child to build strong foundation for Bangladesh. President urges Canada for more investment in Bangladesh. Home Minister Salahuddin Ahmed says that he aims to formulate an acceptable mechanism for the caretaker government system, incorporating the views of people from diverse backgrounds and professions to ensure that no controversy arises regarding it in the future. Thousands of people protest across France demanding more fund for schools and less police repression. And Lionel Messi played a friendly football match against Benin in his last match for Argentina. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মুস্তাফা। শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে কর্মসূচির গতকাল উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় শিশু একাডেমি মিলনায়তন থেকে সারাদেশে একযোগে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত ও পুলিশ সুপার সরকার ওমর ফারুক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস ইয়াসমিন বেগম বলেছেন, ফকির লালন সাঁই বাংলা সংস্কৃতি ও দর্শনের বিশ্বজনীন নাম। তাই তার 136তম তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে দেশ বিদেশ থেকে আসা ভক্তরা যাতে নিরাপদ ও সুন্দর পরিবেশে উৎসব উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে লালন স্মরণ উৎসবের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সংস্কৃতি সচিব লালন সাঁয়ের 136তম তিরোধান দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন হাসানের সভাপতিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস ও কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 17ই অক্টোবর থেকে ফকির লালন সাঁয়ের তিরোধান দিবসের 3-দিনব্যাপী উৎসব শুরু হবে। ডিজিটাল লেনদেনের প্রসার ও নগদ অর্থের উপর নির্ভরতা কমাতে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক এক সচেতনতামূলক সভা গতকাল যশোর সিটি ব্যাংকে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে বাংলা কিউআর এর ব্যবহার, সুবিধা এবং নিরাপদ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এরিয়া হেড ও ব্রাঞ্চ ম্যানেজার, মিডিয়াম বিজনেস ডিভিশন ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড এবং ব্রাঞ্চ ম্যানেজার এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সিটি ব্যাংকের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে চিত্রা মোড়, দড়াটানা, কোর্ট মোড়, মাইক পোট্রি ও রেলরোড চৌরাস্তা প্রদক্ষিণ করে ব্যাংকের সামনে এসে শেষ হয়। পেশাজীবী গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে গতকাল খানজাহান আলী থানাধীন বাদামতলা বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া চালকদের দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। খুলনা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডাক্তার অনিন্দু কুমার সাহা এতে প্রধান অতিথি এবং কেএমপি ট্রাফিক সার্জেন্ট ফিরোজ সর্দার বিশেষ অতিথি ছিলেন। বিআরটিএ খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক সহ গাড়িচালক এ সময় উপস্থিত ছিলেন। নবম পে স্কেল ঘোষণার পর মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে সরকারি চাকরি প্রত্যাশীরা গ্রন্থাগারমুখী হচ্ছেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সরকারি গণগ্রন্থাগারে পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে। বাসা বাড়ি, পারিবারিক ও অন্যান্য কাজের কারণে নিরিবিলি পরিবেশে বই পড়ার সুযোগ হয় না, তাই গ্রন্থাগারে এসে স্বাচ্ছন্দ্যে বই পড়তে পারছেন তারা। তবে নবম পে স্কেল ঘোষণার পর সরকারি চাকরিতে প্রত্যাশীদের গণগ্রন্থাগারে আনাগোনা কিছুটা বেড়েছে বলে জানান পাঠকেরা।
3: নতুন পে স্কেল আসছে, আসলে আমরা তো সোনার হরিণ, চাকরির পিছনে ছুটি। পে স্কেল আসার কারণে কিন্তু পাঠক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
4: আমার চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তো হচ্ছে আমি 10 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে পড়তে আসি নিয়মিত।
5: এখানে বই পড়ার হচ্ছে এখানে কোলাহল নেই,
6: সুন্দর লাগে বই পড়তে, মনোযোগ বাড়ে। আর বাসায় তো হচ্ছে পরিবেশ পাওয়া যায় না তেমন, কোলাহল থাকে, বাচ্চা কাচ্চারা সাথে থাকে, এই জন্য এখানে বই পড়ে এসে ভালো লাগে।
2: গ্রন্থাগার সূত্রে জানা গেছে 2023 সালে 16,532 জন, 2024 সালে 10,071 জন, 2025 সালে 15,717 জন এবং চলতি বছরে 8 মাসে বই পড়েছেন প্রায় 9,000 পাঠক। এখানে সব ধরনের বই পাওয়া যায় বলে জানান বই বাছাইকারী মাসুদ রানা।
7: লাইব্রেরিতে সকল ধরনের বই আছে, এখানে ইতিহাস, সাহিত্য, গল্পের, কোনো চাকরির জন্য যে বইগুলো দরকার সেগুলো আমাদের কেনা হয়, সবই আছে।
2: বর্তমানে জেলা গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই রয়েছে, পাঠকদের গ্রন্থমুখী করতে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে।

0: জনসাধারণকে যাতে গ্রন্থাগারমুখী হয়, বইমুখী হয়, সেজন্য আমাদের নিয়মিত যে কার্যক্রমের মাধ্যমে বলতে পারেন চেষ্টা করছি যাতে পাঠকদেরকে গ্রন্থাগারমুখী করা যায়।
1: মানসিক বিকাশ, আত্মাকে সমৃদ্ধ করা এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
2: বাগেরহাটের রামপাল বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্র BIFPCL এর প্রশাসনিক চত্বরে মোংলা ও রামপালে 11টি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী 131 জন শিক্ষার্থীর মাঝে গতকাল বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানব সম্পদ কর্মকর্তা আনারুল আজিম প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। BIFPCL এর ডেপুটি হেড অব প্লান্ট, রামপাল উপজেলা নির্বাহী অফিসার ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামে গতকাল পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। শাপলা তুলতে পুকুরে নামলে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল খুলনার মহানগরী শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে 30,000 টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাঝিহাট বাজারে অভিযান চালিয়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে 10,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার এই আদালত পরিচালনা করেন। খেলার খবর, ফুটবল। খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে গতকাল 3টি খেলা অনুষ্ঠিত হয়। এতে সপ্তম শ্রেণী খ শাখা 2-0 গোলে ষষ্ঠ শ্রেণী ক শাখাকে এবং দশম শ্রেণী বিজ্ঞান বিভাগ 3-1 গোলে দশম শ্রেণী মানবিক বিভাগকে এবং দ্বাদশ শ্রেণী ব্যবসায়ী শিক্ষা শাখা 1-0 গোলে একাদশ শ্রেণীর মানবিক শাখাকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শুরুতেই সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন দেশের গান। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে শুনছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন কামাল হাসান, গানে কথা লিখেছেন ইমরুল কায়েস, সুর করেছেন প্রদীপ রাহা।

অনুষ্ঠানে এবারই হিমাংশু মণ্ডল গিয়েছেন শেখ আব্দুস সালামের সুরে। গানে কথা সাজিয়েছেন সঞ্জীব কুমার রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাইট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারব। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারে রয়েছে ইশরাত জাহান লিজার কণ্ঠে গান। গানে কথা লিখেছেন পূর্ণচন্দ্র তরফদার, সুর করেছেন রাজু আহমেদ।

বর্ণনীতি সব শেষে গিয়েছেন নির্মলেন্দু ঘোষ, কথা লিখেছেন গোলাম মুস্তফা সিন্দাইনি, সুর করেছেন শাহ আলম বাদল।

এগারটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুষো কর্পোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। বৈঠকে বাংলাদেশের টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহের কথাও জানান তারা। এই সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তারেক রহমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন এ পদ্ধতি বিতর্কের ঊর্ধ্বে থাকবে। গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সহজে এ ব্যবস্থা পরিবর্তন করতে না পারেন সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে ভিজিএফ এর চাল পাবেন 25 কেজি করে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত এক সভা শেষে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেল স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরাও অংশ নেন। বিক্ষোভ দমাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খেলা খবর, ফুটবল। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আজ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। তার বিদায় ম্যাচে বেনিনকে 3-0 গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। 1 গোল ও 2 অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকেও স্মরণীয় করে রাখলেন মেসি। এর আগে খেলা চলাকালে মেসির সম্মানে 10ম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। এই সময় দর্শক 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এ সময় মাঠে থাকা খেলোয়াড়েরাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হয় আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। আর্জেন্টিনা হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন মেসির দখলে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে 208 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 126। উল্লেখ্য, লিওনেল মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল ৯:০৫ অব দ্য স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

আমরা প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, সবাই একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে আছি। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন তো, আমরা যদি সম্পর্কগুলোর যত্ন না নিই তাহলে কিন্তু এগুলো অচিরেই ফিরে যায়। তাই আমাদের বন্ধুত্ব হোক, ভালোবাসার বন্ধন হোক, অটুট রাখবার জন্য যে কোনো সম্পর্ককে মর্যাদা দেওয়া উচিত এবং বিশ্বাস রাখা উচিত। তবে হ্যাঁ, বন্ধু কিংবা ভালোবাসার মানুষগুলো এমন হওয়া উচিত যেন তারা বিশ্বাসঘাতকতা না করে। তাই বন্ধু নির্বাচনী অবশ্যই একটু সতর্ক থাকতে হবে আর ভালোবাসতে হবে আমাদের বন্ধু বান্ধবকে। তো বন্ধু, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর ভালোবাসা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন থেকে। সবাইকে আমন্ত্রণ আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। রূপালীতে আজও আপনাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা আর সেই সাথে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আর হ্যাঁ, আজ কিন্তু আমাদের হাতে চিঠি আছে এবং চমৎকার দুটো চিঠি আছে। একটি তো বলাই যাচ্ছে মানে এত বেশি ভালোবাসা দিয়ে লিখেছেন যেটার নামই হয়েছে ভালোবাসা বেতার শ্রোতা সংঘ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের চিঠি অবশ্যই পড়ে শোনাবো। তবে তার আগে জানিয়ে রাখছি আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। আর আমাদের কাছে যদি লিখতে হয় আপনাদেরকে, তো এরকমভাবে ভালোবাসায় মাখিয়ে আমাদেরকে লিখুন রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর অবশ্যই অনুষ্ঠানের মাঝে আপনারা ফোন করতে পারেন 01974121970 এই নাম্বারটিতে। তো আর দেরি কেন, চলুন চিঠি পড়ি। বিভিন্ন রঙে রাঙিয়ে লেখা, মানে একটা লাইনে দু তিনটে কালি ব্যবহার করা হয়েছে। দু তিন রঙে কালি ব্যবহার করে যদি একটা লাইন করে লেখা হয় তাহলে বুঝুন তো বন্ধুরা কত ভালোবাসা মাখা সেই চিঠিটা হয়। হ্যাঁ, লিখেছেন আমাদের বন্ধু শেখ আমিনুর রহমান, আপনার সাথে আছেন অসিত কুমার শীল, ফারজানি ইয়াসমিন লিমা, আরও আছেন মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস, রয়েছেন জামাল কদর, মুক্তিযোদ্ধা কবির, কাকলি মণ্ডল, আফজাল মোল্লা, রেজাউল গাজী, তারপরে আছেন নিত্যানন্দ, মানিক ড্রাইভার, এবং সবাই অনেক অনেক ভালোবাসা দিয়ে এই চিঠিটি লিখে পাশাপাশি লিখেছেন। বন্ধু ওগো, কী করে ভাবলে তুমি দূরে চলে গেলে আমি সুখে থাকব। সে কথাই বলছিলাম শুরুতেই যে যে কোনো সম্পর্ক একটু যত্ন নেওয়া উচিত। এই চমৎকার গানটি শুনতে চেয়ে আমাদের বন্ধুরা সবাই মিলে অনুরোধ করেছেন ভান্ডার খোলা মোল্লাহাট বাগেরহাট থেকে। চলুন আপনাদের পছন্দের গান দিয়ে শুরু করি আমাদের আজকের আয়োজন। শিল্পী সাবিনা ইয়াসমিন।

আরেকটি চিঠি আমাদের কাছে রয়েছে, এটি ফুলমালা বেতার শ্রোতা সংঘ থেকে লিখেছেন মোহাম্মদ আব্দুল কাদের ফকির। আপনি লিখেছেন, ফকির বাড়ি কারাদহ বাজার হাতির মাথা মোড় ফুলবাড়িয়া মামারসিংহ থেকে। আপনি আমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং পাশাপাশি একটি চমৎকার কথা লিখেছেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কোনো কৃষককে অবহেলা করা উচিত নয়। চমৎকার এই কথামালা লিখে আমাদের বন্ধু মাই নেম ইজ খান, হ্যাঁ মাই নেম ইজ খান ছবির গান শুনতে চেয়েছেন, তো চলুন আপনার পছন্দের গান এই মুহূর্তে শুনে আসি মিমি এবং আসিফের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। নিশ্চয়ই আপনারা নাম ঠিকানা জানিয়ে খুব সংক্ষেপে আপনাদের অনুরোধে কথা দিয়ে আমাদেরকে বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম দিদি, ভালো আছেন?
0: জি দাদা বলুন। হ্যাঁ খোকন দা, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন, কি গান শোনাবো আপনাকে? কাশেম মালার প্রেম নাকি কাশেম মালা? কাশেম মালার প্রেম ছবির গান তো নাকি? আচ্ছা ঠিক আছে, কাশেম মালার প্রেম ছবির গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, এবারে গিয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ বলুন, সব পাংশা রাজ মানে বন্ধুরা একসাথে আচ্ছা আশা ভালোবাসা ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, প্রেম প্রীতি আর ভালোবাসা। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। হ্যালো, সালাম আলাইকুম।
2: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর সুন্দর গান আছে, আমরা ঠিক আছে চেষ্টা করবো আপনার পছন্দের যেকোনো একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। আমরা আবারও আরো একজন বন্ধুর ফোন পেয়ে গিয়েছি, তার সাথে ফোনে কথা বলবো। তবে হ্যাঁ, কথা বলার সময় বন্ধুরা অনুরোধ করব, আপনারা কখনোই আমাদের কাছে ফোন করতে করতে কিংবা গান শুনতে শুনতে রাস্তা পার হবেন না, এতে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। আর ছোট্ট একটা দুর্ঘটনা আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন এই দুর্ঘটনা কিন্তু আপনার কেন আপনার পুরো পরিবারের সারা জীবনের কান্না হয়ে থাকতে পারে, তাই সাবধানতার কোনো মান নেই। আমরা ফোন নিয়ে নিতে বলছিলেন। ছবির গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু হাবিবুর, আমরা অবশ্যই শোনাবো। কে আছেন এবারে? হ্যালো, বিজন গোস্তা কাকচিরা বরগুনা থেকে। হ্যাঁ
2: বলুন।
0: শুধু গান গিয়ে পরিচয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, অবুঝ মন ছবির গান শুনতে চেয়েছেন, শুধু গান গিয়ে পরিচয়, আপনাদের সাথেও আমাদের এই গানের মাধ্যমে পরিচয়। এবারে কে আছেন? হ্যালো, আসসালাম
1: আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: আমার মিষ্টি আবু কেমন আছেন? এখন
0: অনেক ভালো আছি, বলুন।
1: কথা বলছিলাম আপনার নোয়া ভাই মোহাম্মদ রেজাউল আলম জন্টু।
0: আচ্ছা আমরা তো আর না, আমরা কেননা আপনাদের গানগুলো শুনাই, সুতরাং আমরা তো অপরাধী হতেই পারি না। আচ্ছা এইবারে কোন বন্ধুর সাথে কথা বলবো? আসসালামু আলাইকুম। হ্যালো,
3: কথা বলছি ইসমাইল হোসেন।
0: হ্যাঁ, টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, যে অন্তরে আমরাই শুধু আছি এটা আমরা জানি। তো অবশ্যই ভাঙা মন নিয়ে নয়, ভালোবাসার মন নিয়ে আমাদের সাথে থাকবেন। কে আছেন? আসসালামু আলাইকুম।
4: আমি গান শুনতে চাই, তোমাকে চাই সারাছবি থেকে। শিল্পী হচ্ছে শাকিল আল জাফর,
0: শাকিল আল
4: জাফর। গানের কথা হচ্ছে কংগ্রাচুলেশন
0: এন্ড সেলিব্রেশন, তাই তো? ঠিক আছে, তোমাকে চাই ছবির গান শুনতে চেয়েছেন, কংগ্রাচুলেশন। আমাদের সাথে থাকলে আমরাও আপনাকে কংগ্রাচুলেট করে গানটা শুনিয়ে দেবো। কে আছেন? জি আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছিলেন?
5: বটেকাটা খুলনা থেকে দেবব্রত বিশ্বাস বলছিলাম।
0: নামটা আরেকবার বলবেন।
5: ভটিয়াকাটা খুলনা থেকে দেবব্রত বিশ্বাস বলছিলাম।
0: আপনার নামটা বোঝা যাচ্ছে না, দেবপ্রসাদ, দেবপ্রসাদ,
5: দেবব্রত বিশ্বাস,
0: দেবব্রত বিশ্বাস। আচ্ছা বলুন এবার।
5: হ্যালো,
0: হ্যাঁ দেবব্রত বিশ্বাস, তাই তো? বলুন কি গান শোনাবো দাদা আপনাকে। শুভ সকাল। হ্যাঁ বলুন দাদা, কি গান শোনাবো?
6: আমাকে গান শোনাবেন দিন ছবি থেকে, রুনালার কণ্ঠে মৌসুম এলো ভালোবাসার এসে নামে গাতে।
0: মৌসুম এলো ভালোবাসার, ঠিক আছে। আমরা আর একটি ফোন নিয়ে গানে কাছেই যাব। আবার শেষ বন্ধু কে আছে? আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছিলেন?
7: দেখো কথা বলছিলাম মোহাম্মদ সোহাগ, বাবুখালী মাগুরা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
7: ছবি প্রিয়া আমার প্রিয়া, এই ছবি থেকে এসআই টু টুডে কন্টা গান শোনাবেন।
0: প্রিয়া আমার প্রিয়া, কোন গানটি? নিঃশ্বাস আমার তুমি জানে পৃথিবী। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন বন্ধুরা। আর কথা নয়, আমরা আবার ফিরছি গানের কাছে। এবারে নসিমন ছবির গান কথা দিলাম জানে জান, এই সুন্দর গানটি শুনতে চেয়ে দীপঙ্কর আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী কুমার শানু এবং অলকা ইয়ান।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে রূপালের আয়োজনে। শুনাবো এবারে চাঁপা ডাঙ্গার বউ ছবির গান। গানটি শুনতে চেয়ে বাবুল মিয়া আপনি খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী খুরশিদ আলম।

এবারে শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে হাওয়া ছবির গান শোনাবো। মিলনবাবু, আপনি পয়লা বাজার খুলনা থেকে অনুরোধ করেছেন, শিল্পী ইরফান মৃধা শিবলু।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: রূপালীতে এবারে রয়েছে চাচ্চু ছবির গান। ইসমাইল হোসেন আপনি শিবগঞ্জ বাগমারা বগুড়া থেকে অনুরোধ করেছেন। শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হলো। অবশ্য কিছুটা না শুনতে শুনতেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে রূপালীর আয়োজন থেকে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সে প্রত্যাশায় শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা, এখন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে টরি রাগে খেয়াল শুনবেন শিল্পী রবীন্দ্রনাথ মল্লিক, রাগ টরি।

উজ্জাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে এতক্ষণ টড়ির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন রবীন্দ্রনাথ মল্লিক। প্রিয় শ্রোতা, এ ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনী সভায়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহানা আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাজনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি খায়রুন নিসা। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে ভিজিএফ এর চাল পাবেন 25 কেজি করে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের শাটনল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকা সহ সারা দেশের জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা, ডায়াগনস্টিক কিট, ওষুধ এবং স্যালাইন সরবরাহ নিশ্চিত করেছে সরকার। ফলে বিগত 3 বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে ডেঙ্গু চিকিৎসা সহজলভ্য করা, ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান সহ সরকারের সমন্বিত উদ্যোগের কারণে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার 0.31% রাখা সম্ভব হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় শয্যার সংখ্যা বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিস ও ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু, পর্যাপ্ত ডায়াগনস্টিক কিট ও স্যালাইনের মজুদ এবং বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ডেঙ্গু NS1 পরীক্ষা নিশ্চিতকরণ সহ দেশব্যাপী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই ক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। রাজধানীর ধানমন্ডি লেকে নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে এর পুনঃখনন এবং লেক ঘিরে নজরুল সরোবর নির্মাণ সহ সামগ্রিক উন্নয়ন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। ধানমন্ডির লেক পুনরুদ্ধার ও আধুনিক বিনোদন কেন্দ্রে রূপ দিতে মোট 75 কোটি টাকার মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানের আওতায় কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির 13/A ও 8/A সড়কের পাশে প্রায় 51 কাঠা জমিতে 25 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে নজরুল সরোবর। এতে উন্মুক্ত এমফি থিয়েটার, লাইব্রেরি এবং কবির পছন্দের খাবার পরিবেশনকারী বিশেষ রেস্তোরাঁ থাকবে। স্কুলে অর্থায়ন বৃদ্ধি করতে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ফ্রান্স জুড়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরা অংশ নেন। বিক্ষোভ দমাতে কয়েকটি শহরে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এদিকে ফ্রান্সের লিওন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সৌদি আরব বলেছে, তারা খামিশ মুশাইদ শহর লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তারা বন্দর নগরী মোখা পুনর্দখল করেছে এবং নিকটবর্তী কৌশলগত বাপাল মন্দেব প্রণালীতে আক্রমণ শুরু করেছে। খেলার খবর, ফুটবল। বেন্স আয়ার্সের মনুমেন্ট

0: স্টেডিয়ামে আজ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর বিদায়ী ম্যাচে বেনিনকে 3-0 গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এক গোল ও 2 অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মেসি। এর আগে খেলা চলাকালে মেসির সম্মানে 10 মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। এই সময় দর্শক 2 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি ও স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান। এই সময় মাঠে থাকা খেলোয়াড়রাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এই প্রীতি ম্যাচটির মধ্য দিয়ে শেষ হয় আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশাংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ডেঙ্গুর ছবল বিষয়ক জীবন্তিকা প্রচারিত হবে বেলা 2:50। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সন্ধ্যে 6:40। ছায়াছবির গান বিকেল 3:05। তহমিনা জেসমিনের কণ্ঠে নজরুলসঙ্গীত দুপুর 12:30। এছাড়া নজরুলসঙ্গীত শুনতে পাবেন বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি বিকেল 3:30। এছাড়া চন্দ্রশেখর অধিকারী কণ্ঠে শুনতে পাবেন দুপুর 12:20। পল্লীগীতি দুপুর 12:40। বাউল গান বেলা 2:40। ঝংকার ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যে 6:00। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহতিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম বলেছেন, কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। এ জেলার সংস্কৃতি চর্চাকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি গতকাল কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শনকালে একথা বলেন। পরিদর্শনকালে সংস্কৃতি সচিব জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সচিব জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস, যুগ্ম সচিব মোহাম্মদ হারুনর রশিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ খালিদ হোসেন, উপসচিব মৌসুমী সরকার রাখি, জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফকির লালন শাহের 136তম তিরোধান দিবস 2026 যথাযথভাবে পালনের প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরি সেবা 999 অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়। কেএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌপুলিশ, এনএসআই, ডিজিএফআই, র্যাব 6, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিভাগ এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহ পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে যশোর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের এক মতবিনিময় সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপারগণ সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পিওর কমিউনিটিস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল মহানগরীর 7 নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগ্রেস প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রধানাং, প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আবদুল্লাল মাসুম, সিডিসি ক্লাস্টার লিডার রোকায়া খলিফা, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্পের উপকারভোগীকরণের সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহানগরীর 17টি ওয়ার্ডের 19টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির 10 জনকে কম্পিউটার সেট, 10 জনকে সেলাই মেশিন এবং 10 জনকে ফুডকার্ট বিতরণ করা হয়। নারীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার এর উপর শুনুন আমাদের মাগুরা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নারীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। পুলিশ, আনসার সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও চাকুরিতে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়। এ প্রসঙ্গে মাগুরা এক আসনের সংসদ সদস্য মোনার হোসেন খান বলেন,
3: উনি কিন্তু প্রথম সর্বপ্রথম মহিলাদেরকে নিয়ে পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং আর্মিতে মহিলাদের নিয়োগ শুরু করেছিলেন। অর্থাৎ মহিলাদেরকে সর্বজায়গায় সরকারি চাকরিতে সর্বপ্রথম সুযোগ সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
2: নারীর ক্ষমতায়নের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে শিক্ষা। এই বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার মেয়েদের শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এ প্রসঙ্গে সংসদ সদস্য

0: আনোয়ার হোসেন খান আরো বলেন,
1: এবং তার ধারাবাহিকতায় আমাদের নেত্রী আমাদের বরগুমা বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এই মহিলাদেরকে শিক্ষায় এগিয়ে আসার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে উনি দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা করেছিলেন, অর্থাৎ কোন লেখাপড়ায় খরচ লাগবে না, মেয়েদেরকে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্ম চালু করেছিলেন, এবং এই অনেক প্রজেক্ট নেওয়ার ফলে ব্যাপক হারে মহিলাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রগামী হতে দেখা গিয়েছিল।
0: নারীর ক্ষমতায়ন শুধু নারীদের জন্য নয়, এটি একটি দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
2: খেলার খবর, ফুটবল। মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় মোহাম্মদপুর উপজেলা ফুটবল একাদশ 4-0 গোলে শ্রীপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে

বাংলাদেশ বেতার খুলনা দেশের গানটি শুনলেন। আমাদের আয়োজনমালে রয়েছে এবারই রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চন্দ্রশেখর অধিকারী।

0: দুখানি নজরুলসঙ্গীত শুনলেন তহবিনা জেসমিনের কণ্ঠে।
1: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়, অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
2: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 অনুযায়ী কোনো প্রেক্ষাগৃহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার বা প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
3: বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা আইনত দণ্ডনীয় অপরাধ।
2: তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আপনিও আইন মেনে চলুন,
3: অন্যদের সচেতন করুন।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথমে গিয়েছেন মোহাম্মদ আতিয়ার রহমান, গানে কথা লিখেছেন মোহাম্মদ আব্দুল হামিদ।

প্রথমে হাতিয়ার রহমান এবং পরে খাদিজা খাতুন বিথির কণ্ঠে দুখানি পল্লী গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

নাতিরাসুল শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরিস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আজ যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আজিকে তোমার মধুর মূরতি হেরুণ শারদ প্রভাতে হেমত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলেছে অমল শোভাতে। কবির কবিতার লাইনগুলোর মতোই বলতেই হয় শরতের প্রভাত পেরিয়ে রোদ ঝলমলে দিনে শুভ দুপুরে আমরা গালের ডানের ডালি নিয়ে বসেছি, আর গানগুলো কিন্তু আপনাদের পছন্দের। সাথে আছে আমি হেরা ইয়াকুতিম, আর এই আয়োজনকে সার্থক করতে আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় এই মুহূর্তে আমার সামনেই রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। হ্যাঁ বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। কথা, গান আর নতুন গানের আয়োজন শুনব 01974121970 নম্বরে। চেনা অচেনা সব শ্রোতাই কিন্তু আমাদের কাছে দারুণ প্রিয়। হ্যাঁ বন্ধুরা, চেনা চেনা লাগে তবু অচেনা এই গানটি শুনব। গানের তালিকায় যে বন্ধুর পছন্দের গান দিয়ে শুরু হচ্ছে, তিনি হচ্ছেন প্রকাশ বিশ্বাস, ট্যাংরাখালী মাগুরার বন্ধু, শিল্পী শ্যামল মিত্র, ছায়াছবি সূর্যকন্যা।

0: বন্ধুরা, এটা কি বলা যায়, আমি যেমন আছি তেমন রব? আসলে জীবনটা আসলেই পরিবর্তিত হয়। হ্যাঁ, শিল্পী শাম্মী আক্তার, ছায়াছবি অশিক্ষিত, আর শুনতে অনুরোধ করেছেন জাফর পালোয়ান, কাকচিড়া বরগুনার বন্ধু।
1: যেমন আছি তেমন রব, বউ হব না রে আমি যেমন।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
0: বলো,
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।

প্রিয়শ্রোতা, যে কোনো বিষয়ে সচেতনতা কিন্তু পারে আমাদের রোগ প্রতিরোধ করতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শুনবেন মোহাম্মদ আলী সিদ্দিকীর কণ্ঠে গান ছায়াছবি রংবাজ। আর শুনতে চাই এই গানটি অনুরোধ করেছেন মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, মোড়লগঞ্জ বাগহাটের বন্ধু।

প্রিয় শ্রোতা, এবার গানটি শুনলেন মোহাম্মদ আলী সিদ্দিকি ও তার সহশিল্পীর কণ্ঠে। গানটি ছাড়া ছিল রংবাজ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনুরোধের গানেই কিন্তু সাজানো আমাদের এই আয়োজন। এবার অনুরোধ করি নিখিল বিশ্বাস, বিল পাবলা, আরঙ্ঘটা খোলার মধ্যে। আশা করি বন্ধু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। এবারের ছায়াছবি পরাধীন শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে

0: নিয়ে শুরু করেন খাল খননের উদ্যোগ।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
2: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশে এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
4: প্রিয় শ্রোতা, আপনার শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শুনবেন আবদুল্লাহ ছাছবি থেকে গান, শিল্পী সুবীর নন্দার অনুরোধকারী শেখ রেজাউল, গোয়ালখালী করার বন্ধু।

মানবত বাংলাদেশ বেতার খবর পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা চলছে। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা শুরু হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তিদের জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তিদের সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তের সাথে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

সুদ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল পণ্য একটি সমর অধিবেশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। স্থানীয় সরকার পূর্ণ সমবায়মন্ত্রী ডক্টর আব্দুল মান খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর সপ্তাহে 50 বছর অর্জন অভিজ্ঞতা ও আগামী বাংলাদেশ শিক্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মান খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হারানো

বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে বলে তারা বলেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গার্ডিয়ান, ইউনিসেফ এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠ পর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আইসাখা চৌধুরী শিক্ষার্থীদের প্রতি পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা

0: পর্যন্ত এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হুতি যোদ্ধারা ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত বন্দর নগরে এডেনে অবস্থিত এডেনে আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেনে নিরাপত্তা দপ্তরের গণমাধ্যম অফিস জানিয়ে ইরান সমর্থিত হুতিরা বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এতে হতাহতের কোন খবর জানা যায়নি। ইরান সরকার হুতিদের বিমানবন্দরে জানিয়ে একে তীব্র উত্তেজনাকর ও বেসামরিক পরিবহনের ক্ষেত্রে হুমকি হিসেবে অভিহিত করেছে। বিপক্ষে একটি গোল করে তার গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের সফল সমাপ্তি টেনেছেন। ৯৯ বছর বয়সী মেসির এটি ২০৮ শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং আর্জেন্টিনার পক্ষে এটি তার ১২৬তম গোল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মেসির দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ এই ম্যাচটি দেখতে ও আর্জেন্টিনার পক্ষ থেকে বেরিয়ে যেতে গিয়ে তার ভক্তরা এবং সমর্থকদের মধ্যে আবেগময় দৃশ্যের অবতারণা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ অধিকাংশ সমূহের জন্য কোন সতর্ক বিবরণী এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত আপনাদের অনুরোধে সাজানো বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবার অনুরোধকারী মোহাম্মদ মিন্টু মিয়া, ফরিদগঞ্জ চাঁদপুরের বন্ধু, তিনি শুনতে চেয়েছেন এই ঘর এই সংসার ছায়াছবি থেকে গান শিল্পী রুনা লায়লা।

বন্ধুরা, এই আয়োজন কিন্তু আপনাদের জন্য। আপনারা কি প্রস্তুতি নিয়ে রেখেছেন নতুন গানের অনুরোধ জানার জন্য? 01974121970 নম্বরে শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ। হ্যাঁ বন্ধুরা, তার আগে শুনে আসে আপনাদের অনুরোধের আরেকটি গান। এমডি অহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু এবারে গানের জন্য অনুরোধ করেছেন ছায়াছবি নাগরদোলা, শিল্পী রথীন্দ্রনাথ রায়। হ্যাঁ বন্ধুরা, এর পরপরে শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ।

হ্যাঁ বন্ধুরা, যেমনটি বলেছিলাম, এবার আয়োজনে আরেকটি বার আমরা আপনাদের অনুরোধ শুনতে চাই নতুন গানের। হ্যাঁ বন্ধুরা, 01974121970 নম্বরে শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ। আপনাদের পূর্ণ ঠিকানা, নাম, ছায়াছবির নাম, শিল্পীর নাম জানিয়ে আমাদের অনুরোধ করবেন 01974121970 নম্বরে। হ্যালো, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল।

0: খানা সারা তো রিলাক্সিয়ার গাছ।
1: হ্যাঁ সিরাজগঞ্জের বন্ধু বলুন।
0: আমাদের গান শোনাবেন গ্রুপ, আমাদের গান শোনাবেন গ্রুপের আমি গানের ব্যবস্থা নিতে চাই বন্ধু।
1: বন্ধু সদাই থাকবেন, অনেক ধন্যবাদ। আমার এই অনুষ্ঠান নিয়ে চলে যাব গানে। হ্যালো শুভ দুপুর। হ্যাঁ বলুন, আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন। হ্যাঁ পলাশ কুমার জি। হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা অনেক ধন্যবাদ বন্ধু।
0: দিদি আগামীতে গান শোনাবার আছে অন্তরে অন্তরে, ঠিক আছে? এখানে দুজনে নিরোজনে সাজাবো প্রেমেরও পৃথিবী ভালো থাকে না?
1: হ্যাঁ সালমান অভিনীত খুবই জনপ্রিয় একটি চলচ্চিত্র, সাথেই থাকবেন বন্ধু। আচ্ছা বন্ধু অনুরোধ শোনা হলে এবার চলে যাবো কিন্তু গানে। এস এম আশরাফুজ্জামান, আশা করি আপনি কাছেই আছেন বা আপনার শ্রবণযন্ত্রের কাছেই আছেন। কাজী পাড়া যশোরের বন্ধু, ছায়াছবি রানী কুঠির বাকি ইতিহাস, আর শিল্পী আসিফ আকবর ও সামিনা চৌধুরী। ফোন নিয়ে পড়ে কিন্তু দুইটা

হ্যাঁ বন্ধু, এবারে শুনবো জান আমার জান ছায়া ছবি থেকে গান, শিল্পী মনির খান ও সাবিনা ইয়াসমিন। আর শুনতে চাই, অনুরোধ করেছেন কামরুল, কলারেওয়া, সাতক্ষীরার বন্ধু।

শুনতে শুনতে সময় হল বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে বলতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সুস্থ থাকার প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন এই কামনায় আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এবার আমাদের আয়োজনে রয়েছে নজরুল সঙ্গীত। প্রথম শিল্পী মলয় কান্তি মৈত্র।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: আপনারা শুনছিলেন নজরুলসঙ্গীত। পরপর দুখানি নজরুলসঙ্গীত পরিবেশনায় ছিলেন মলাইকা কান্তি মৈত্র ও মেরুন্নেসা জামাল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন বাউল গান। প্রথম শিল্পী মণিমালা বিশ্বাস, গীতিকার বিজয় সরকার।

0: তো বিপজ্জনক স্তরে যায়নি। আপনার স্ত্রী যদি ঘরে বসে কিছু জরুরি নিয়ম মেনে চলেন তবে আপনি ঘরেই সুস্থ হয়ে উঠবেন।
1: ডাক্তার সাহেব, ওনার শরীরটা ব্যথায় একদম ভেঙে যাচ্ছে। ও কি কোনো কড়া ব্যথানাশক বা ডয়ারে থাকা কোনো পুরনো ব্যথার ওষুধ খেতে পারবে?
0: ভুলেও এই কাজটি করবেন না রুনা খন্দকার। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় ভুল। ডেঙ্গু হলে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না। এতে শরীরের ভেতরে ইন্টারনাল ব্লিডিং বা রক্তক্ষরণ শুরু হতে পারে, যা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
1: সর্বনাশ! তাহলে জ্বর আর ব্যথার জন্য আমরা কি করব ডাক্তার সাহেব?
0: জ্বর আর শরীর ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামল দেবেন, তাও দিনে চারবারের বেশি নয়। আর জ্বর 101 ডিগ্রির উপরে গেলেই শরীর বারবার সাধারণ পানি ও ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে।
1: আর ওনার খাওয়া দাওয়ার ব্যাপারে কি কোনো নিয়ম আছে কি?
0: ডেঙ্গুর প্রধান চিকিৎসাই হল পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার। রোগীকে প্রচুর পরিমাণে পানি, ওর স্যালাইন, ডাবের পানি, তাজা ফলের রস এবং ঘরে তৈরি গরম স্যুপ খাওয়াবেন। শরীরে যেন কোনোভাবেই পানির ঘাটতি না হয়।
1: ডাক্তার সাহেব, আমাদের ঘরের বাকিদের সুরক্ষার জন্য আমাদের কি করণীয়?
0: খুব জরুরি প্রশ্ন করেছেন। আসিফ সাহেবকে 24 ঘন্টা মশারির ভেতরে রাখবেন, কারণ কোনো সাধারণ এডিস মশা যদি ওনাকে এখন কামড়ায় তবে সেই মশার শরীরেও ডেঙ্গু ভাইরাস ঢুকবে, আর সেই মশাটি যখন আপনাকে বা ঘরের অন্যদের কামড়াবে তারাও ডেঙ্গুতে আক্রান্ত হবে।
2: আমি বুঝতে পেরেছি ডাক্তার সাহেব, আমার নিজের অবহেলার কারণেই আজ এই অবস্থা। আমি আপনার সব নিয়ম মেনে চলব।
0: একদম চিন্তা করবেন না। তবে হ্যাঁ, জ্বর ছেড়ে যাওয়ার পরের 3 থেকে 7 দিন খুব সাবধানে থাকবেন। যদি তীব্র পেটে ব্যথা, অনবরত বমি, মাড়ি বা নাক দিয়ে রক্তপাত অথবা অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দেয় তবে এক মুহূর্ত দেরি না করে রোগীকে সরাসরি হাসপাতালে ভর্তি করবেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আমরা প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক মতো উঠে বসো, এই 1 গ্লাস ওরসেলাইন সবটুকু খেতে হবে।
2: আর ভালো লাগছে না রুনা, মুখে কোনো স্বাদ নেই, পানিটাও মনে হচ্ছে তিতা। ঝড়টা তো কাল রাত থেকে আর আসেনি, তাহলে এই মশারিটার ভেতরে আমাকে কেন এভাবে বন্দি করে রেখেছো? উফ, আমার অসহ্য লাগছে।
1: একদম ছটফট করবে না, ডাক্তার সাহেব কি বলে দিয়েছেন মনে নেই? ডেঙ্গু রোগীর জ্বর যখন কমে যায় ঠিক তখনই আসল বিপদ শুরু হতে পারে। এই সময়টাকে বলে ক্রিটিক্যাল ফেজ বা বিপজ্জনক সময়। জ্বর ছাড়ার পর 3 থেকে 7 দিন রোগীকে কড়া নজরে রাখতে হয়, মশারি ছাড়া ঘুমানো যাবে না।
2: আমি আর কোনো ভুল করব না রুনা, আমার এই কঠিন সময়ে তুমি যেভাবে রাত জেগে নিজের খাওয়া দাওয়া ভুলে আমাকে আগলে রেখেছ, তা না হলে আমি হয়তো মারাই যেতাম। আমার নিজের অবহেলার কারণেই আজ তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে।
3: এসো আমরা শপথ করি ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি।
4: এতক্ষণ ডেঙ্গুর ছোবল বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। রচনা আবুল হাসান তুহিন, অংশগ্রহণে মোহাম্মদ মনিরুল আলম সুমন, প্রিয়াঙ্কা দোবে ও মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, এবং জীবন্তিকাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

সময় আমাদের সতর্ক থাকা প্রয়োজন। 3 দিনের বেশি কোথাও পানি জমতে দেবেন না। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য 10 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার সাথে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকে শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতোমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠ পর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ, বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানে বক্তৃতা করেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী 29 অক্টোবর বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হুতি যোদ্ধারা ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত বন্দরনগরী এডেনে অবস্থিত এডেন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন নিরাপত্তা দপ্তরের গণমাধ্যম অফিস জানায়, ইরান সমর্থিত হুতিরা বিমানবন্দর লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। ইয়েমেন সরকার হুতিদের এ হামলার নিন্দা জানিয়ে একে তীব্র উত্তেজনাকর ও বেসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে হুমকি হিসেবে উল্লেখ করেছে। খেলার খবর ফুটবল। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি বুয়েন্স আইরেসে গত রাতে বেনিনের বিপক্ষে একটি গোল করে তার গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের সফল সমাপ্তি টেনেছেন। 39 বছর বয়সী মেসির এটি 208তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং আন্তর্জাতিক আর্জেন্টিনার পক্ষে এটি তার 126তম গোল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মেসির দীর্ঘ 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ এই ম্যাচটি দেখতে ও আর্জেন্টিনার পক্ষ থেকে বিদায় জানাতে গিয়ে তার ভক্ত অনুরাগী সমর্থকদের মধ্যে আবেগময় দৃশ্যের অবতারণা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:05। বাংলাদেশ বেতার খুলনা শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গানে। প্রথমেই শুনবেন প্রাণের চেয়ে প্রিয় এই ছবি থেকে গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন কনক চাপা ও খালিদ হাসান মিলু।

আপনারা শুনছিলেন প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে সেই প্রিয় গানটি, শিল্পী ছিলেন কনক চাপা ও খালিদ হাসান মিলন। এবারে শোনাব নিষ্পাপ ছায়াছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর।

লাল গোলাপ, আর সেটা যদি হয় ভালোবাসার, তাহলে কার না ভালো লাগে? বন্ধুরা, এবারে ছায়াছবির নাম ভালোবাসার লাল গোলাপ, আর শিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত ছায়াছবির গান। এবারে ছায়াছবি মগের মুল্লুক, শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী।

আপনারা এতক্ষণ শুনলেন ছায়াছবির গান, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গানটির সাথে সাথে শেষ হলো আমাদের এই আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজন রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। প্রথম গানের শিল্পী

শুনে আমাদের শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সময় হলো খবর শোনার। ঢাকা কেন্দ্র থেকে রিলে করে বিকেল 4টের বাংলা খবর শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা জেবুন্নেসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য 10 মিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ এবং ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টির বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে, ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 এবং একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনে অভিজ্ঞতা এবং আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এই দেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদেরকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতোমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং মাঠ পর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ, বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। হুতি যোদ্ধারা ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নিয়ন্ত্রিত বন্দরনগরী এডেনে অবস্থিত এডেন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন নিরাপত্তা দপ্তরের গণমাধ্যম অফিস জানায়, ইরান সমর্থিত হুতিরা বিমানবন্দর লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। ইয়েমেন সরকার হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি উত্তেজনাকর এবং বেসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে হুমকি হিসেবে উল্লেখ করা যায়। খেলার খবর, ফুটবল। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি বুয়েনস

0: পিয়ার্সে গত রাতে বেনিনের বিপক্ষে একটি গোল করে তার গৌরবোজ্জ্বল কেরিয়ারের সফল সমাপ্তি টেনেছেন। 39 বছর বয়সী মেসির এটি 208তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং আর্জেন্টিনার পক্ষে এটি তার 126তম গোল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মেসির দীর্ঘ 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ এই ম্যাচটি দেখতে এবং আর্জেন্টিনার পক্ষ থেকে বিদায় জানাতে গিয়ে তার ভক্ত অনুরাগী সমর্থকদের মধ্যে আবেগময় দৃশ্যের অবতারণা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বিকেল 4টার বাংলা খবর রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে চাষাবাদ, কৃষি বিষয়ক অনুষ্ঠান। সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: আসসালামু
1: আলাইকুম। আসসালাম, কেমন আছো তোমরা?
0: আলহামদুলিল্লাহ।
1: যাক,
0: গুরু পদ ভালো আছে।
1: হ্যাঁ, গুরু পদ চলে এসেছে। তা মনা, তোমার খবর কি? আমরা শুনতে পারি কি?
2: আমার মনটা ভালো নেই, এই জন্যই দেখেন সকলে সকলকে নিয়ে কি সুন্দর ঘুরে বেড়ায়, তাই না? আমারও তো মনটা চাই একটু ঘুরতে, তাই না?
1: সবাই মন চাই
2: বিভিন্ন জায়গায় ঘুরতে, কিন্তু আমি যাবো কই?
0: তুমি সুমকি রে ঘুরতে
2: যাবে? ম্যাডাম রে কথা কলি শোনে না, পরে শুধু বই, তাই রেগে মেগে দিলাম আরি। ও যাবো না রোগে বাড়ি। এখন কি করবো জানেন?
1: কি করবো
2: এখন? ভ্যান গাড়ি, বাড়ি বাড়ি ঘুরবো, টাহাও পাবো, ঘোরা শখও মিটবে।
3: দাদা, তবে আমি কব একটা কথা, চুমকি ধরো না ভাই ব্যথা, বুঝলেন? দেখবেন আশা পূরণ হয়ে যাবে আপনারে আস্তে আস্তে।
1: অভিমান থাকা ভালো না, মান অভিমান সমস্যা হতে পারে, তাই না? তা সেইটা সবাই মানে মিলেমিশে থাকতে হবে এই সংসারে চলতে গেলে।
2: মিলেমিশে থাকবো, শোনেন, ও হচ্ছে সেই কি করবো কলি তো আবার আমার বুর গায়ে লেগে যাবে
1: না,
2: মানুষের ক্ষতি এর বেড়ায়। যেমন ধানের কিছু ক্ষতিকারক পোকা আছে না, যেমন একটা আছে বাদামি
0: গাছ ফরিং,
2: তাই আমাকে সুমকি হচ্ছে সেই আর এক পদের একটা গাছ ফরিং।
1: দেখো আমাদের একজন মেহমান চলে আসছে কথা বলতে বলতে। তার কাছ থেকে আজ আমরা শুনবো রূপা আমন ধানের বাদামি গাছ পড়িং আক্রমণের ক্ষতিকর প্রভাব ও দমন ব্যবস্থাপনা,
0: তাই
2: না?
1: চুমকির সামনে যেরকম ইংরাজি টিংরাজি বলে না, তাই না?
0: আবার
1: বলবে যে আমার যে কাছের মানুষ যার সাথে আমি ঘোরাফেরা করি সে অশিক্ষিত, তাই না? ঝড়ের বেগে মনা ভাই ইংরেজি বলবে, সেইটা তুমিও সাবধান থেকো, তোমার সামনে কলম বলবে।
0: আমি একটু শিখি, তাই এই বেঠিক কি সঠিক শিখি সেই দিন তো আপনার কলম।
1: শ্রোতা বন্ধুরা,
2: ইলিয়াস ভাই,

0: উত্তর দক্ষিণে রাখতে, তাহলে বাতাসটা খেলে যাবে ওই শাড়ি বরাবর, আর রোদও পড়বে।
1: বুঝাবু এটা কি জানো, হেয়ার প্যাডি দেয়ার প্যাডি
2: মধ্যে আমরা এখন ওই একটু শুনি কৃষক কার্ড সম্পর্কে, তারপরে আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো।
3: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
4: আপনাকে ধন্যবাদ।
3: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
4: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
3: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
4: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
3: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
4: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
3: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
4: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয় সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
3: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
4: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
3: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
4: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
3: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
4: হ্যাঁ,

0: অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরিক করিও না এবং মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও এবং নিকটবর্তীর প্রতিবেশীদের সাথেও, দূরবর্তীর প্রতিবেশীদের সাথেও এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিরদের সাথেও এবং ওই গোলামদের সাথে যারা তোমাদের অধীনে রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। আল কোরআন। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য আপন রবের নিকট সব রয়েছে আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দিব এবং আখেরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখেরাতে বদলা চাইবে আমি তাকে আখেরাতে সব দান করব এবং দুনিয়াতেও দেব। আমি অতি শীঘ্র শুকরগুজার বান্দাদের বদলা দিব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্রই বদলা দিব যারা আখেরাতের সবের নিয়াতে আমল করবে। আল কোরআন। এখনই প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া, এর পরপর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো।
3: জি।

0: ফোন আসে কিনা,
1: না আন্দাজে তো দেওয়া যাবে না,
0: সেটাই উপজেলা।
2: উনি যেটা বলছে যে আরেকটু সিমটমটা শুনতে হতো কেমন, যদি ডগাটা টান দিলে উঠে চলে আসে তাহলে মাজরা পোকার আক্রমণ,
0: মানে শীষ কেটে দিল
2: গোড়া থেকে, শীষটা কেটে দেয় মাজরা পোকার আক্রমণ, সেটা হলে আমরা ইমিডিয়েট ক্লোপিড ব্যবহার করলেও হবে।
1: আরেকটা ফোন এসে যায়
0: ধরো,
1: হ্যালো
0: সময় না অসময়ের, এই সময় লাগাবেন নাকি না?
2: আপনার যেটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো বলে,
0: তাহলে এবার লাগাবেন তাই,
2: আমাদের এই অঞ্চলে। আর ওনার বাড়িটা যেন কোথায় বললো?
0: যশোর।
2: যশোরে
0: তাহলে বাড়ি আট, ওইটাই
2: লাগাবেন।
0: ধন্যবাদ।
1: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমার নাম মোহাম্মদ মসুর রহমান, বাগেরহাট মোরেলগঞ্জ দিবুদরা।
0: জি জি, কি মসুর ভাই আপনি কি জানতে চান, প্রশ্ন করুন। কি ক্ষেত আপনার, কিসের ক্ষেত? ও বিভিন্ন রকম শাকসবজি,
1: সবজি ক্ষেত,
0: সবজি ক্ষেত। হ্যাঁ দেখেন,
1: এখন কি সমস্যা কি আপনার?
2: এটার জন্য একেবারে নিতান্ত হলে আপনি নাইট্রো ব্যবহার করে দেখতে পারেন। নাইট্রো কি ব্যবহার করেছেন?
1: আপনার
2: সমস্ত ওষুধের ডোজই কিন্তু আপনারা জানবেন যে বডিতেই লেখা
1: লেখা আছে। নাইট্রো একটা ওষুধ,
0: ওষুধ কিনবেন, ওই ওষুধ লেখা আছে বডিতে, ওই অনুযায়ী আপনি ব্যবহার করবেন। ধন্যবাদ। আজ আমাদের হাতে আর সময় নেই, আজ আমরা আলোচনা শুনলাম কি রূপা আমন্ধানের বাদামি গাছপড়ি আক্রমণের ক্ষতিকর প্রভাব ও দমন ব্যবস্থাপনা। আলোচনা করলেন শারমিনা শামীম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হলো। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটির প্রযোজনা করলেন সোমেন মাছার। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন পরবর্তী অনুষ্ঠান এবং ইংরেজি সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, জগতে প্রেমের চেয়ে বড় সত্য যেমন আর কিছু নেই, তেমনি ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া নির্মম অবহেলার চেয়ে গভীর কোনো ক্ষতও হয় না। আর এরকমই একটি গান, ভুলে থাকি ভালোবেসে, ভেঙেছে কে হৃদয় আমার।

এই গানটির সাথে শেষ হল ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান ঝংকার বাংলাদেশ বেতার খুলনা। এবারে বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনতে পাবেন স্থানীয় ইংরেজিতে খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামিমা রহমান। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত ও 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,600,80,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে 442 মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 5টি অঞ্চলের 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য $10 বিলিয়ন বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টির বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। স্থানীয় সরকার, পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনের অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আগামী 1 মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতোমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। এতে ঢাকার সেন্ট জোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বক্তৃতা করেন। সবশেষে আবহাওয়া। আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচার।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নিপা অধিকারী। Whip of the National Parliament Rokibul Islam Bokul has said, "We all must keep our homes and surroundings clean through raising awareness about dengue prevention." He said this while speaking at a mosquito nets and spray machines distribution program at the Pushkimpada area of Mohishar Pasha in Khulna city today as chief guest. The whip said public awareness should be increased to prevent the spread of dengue disease. It is not possible to deal with the dengue for the government or any organization. Aedes mosquito grows in clean water in the courtyard of the house, so our homes and surrounding areas will be kept clean. Presided over by the advisor of the Poshimpara Social Welfare Organization, the program was attended, among other, by the organizing secretary of City BNP, president and general secretary of the Daulatpur Thana BNP, president of the City Jubodal, and president of City Shetchashebok Dal. A career guidance and panel discussion on preparing for your career, employer expectations and career insights was held at the Bir Shrestho Hamidur Rahman Auditorium in Kushtia University today. Vice Chancellor of the University, Professor Dr. AKM Motinur Rahman, attended it as chief guest. Presided over by Professor of the ICT Department, Dr. Jahidul Islam, the discussion was attended, among others, by Pro Vice Chancellor Professor Dr. Imtiaz Hussain, Head of the Department of Management and Acting Registrar Professor Dr. Atikur Rahman, Director General of Socio-Economic Health Education Organization Dr. Mehdi Hassan, and Coordinator of Microcredit Activities Mohammad Alaul. A day-long training workshop on professional rights, responsibilities and relevant laws and regulations was held at the Deputy Commissioner's Conference Room of the Collectorate Building in Jashot today to raise awareness among journalists. Secretary of the Bangladesh Press Council, Abdus Sobur, inaugurated it as chief guest. The workshop emphasized on presenting objective news, verifying information and adhering to professional ethics. Presided over by Additional Deputy Commissioner General, the workshop was attended, among other, by the President and General Secretary of Jashor Press Club, local journalist leaders, the editors and the President of the Jashor Union of Journalists. 45 journalists of different print and electronic media took part in it. The Bangladesh Press Council arranged it with the assistance of District Administration. A discussion meeting on the National Birth and Death Registration Day 2026 was held at the Deputy Commissioner's Conference Room in Bagherat today. Deputy Commissioner Ghulam Mohammad Baten attended it as chief guest. The meeting discussed on the importance of birth and death and registration, the preservation of accurate data, and ways to make the registration process simpler and more effective. Presided over by Deputy Director of the Local Government Division, the meeting was attended, among other, by the Member Secretary of the District BNP, the District ICT Officer and the President of the DPF. A views exchange meeting on enhancing resilience and sustainable adaptation of climate vulnerable marginal communities, voice of local people and the role of BCCT was held at the Khan Saheb Komoruddin College Auditorium under Koyra Upojila in Khulna today. The meeting discussed on sustainable solutions to address climate change, salinity intrusion and the scarcity of potable water in coastal regions. Presided over by Secretary of BCCT Sheikh Moniruzzaman, the meeting was attended, among other, by the experts including UNESCO Chair Professor Mohammad Nurun Nobi, Acting Vice Chancellor of BGC Trust University Professor Dr. Munjurul Kibria, Professor of Bangladesh University of Health Science Dr. M.H. Faruqi, Assistant Professor of Dhaka University, Tanjim Hayat, and Senior Lecturer of BRAC University, Mohammad Firdaus. The Bangladesh Climate Change Trust, BCCT, arranged it. Football and two matches of the inter-class football tournament were held at the Khulna Government Model School and College grounds today. In the first semi-final, Class 8 Section A moved into the final, defeating Class 6 Section B, while in the second semi-final, Class 10 Science Group beating Class 9 Science Group. Meanwhile, District Police Football 11 defeated Shalika Upajila Football 11 by a solitary goal in the DC Gold Cup football tournament at Magura District Stadium today. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Maimansing, Noakhali, Kumilla, and Silet. River ports in these areas are to highest cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: Shrota Bandhu, apnar ei onushtan shunte pacchen Bangladesh Betar Khulna Kendro theke. Ebare desher gaan shonar jonno amontron janacchi. Prothome geyechen Shubhin Nandi, গানের কথা সাজিয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ।

0: দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা
1: ও সাতক্ষীরায় 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 61%, সন্ধ্যা 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:53, সূর্য অস্ত যাবে 5:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for the inner river ports. Valley Till 1M says that there are chances of rain or thunder shower accompanied by temporary south southeasterly gusts or squalls at the velocity of 35 to 60 km/h over the regions of Rajshahi, Pabna, Bogra, Tangal, Mamasingh, Joshur, Kushtia, Khulna, Noakhali, Kumilla, and Sylhet. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now, focus for the entire country, valid till 6 p.m. tomorrow. Light to moderate rain or thunder shower, accompanied by temporary gusts or squalls, may be expected over more places of Rangpur, Rajshahi, Dhaka, Mymensingh, Borishal, and Sylhet divisions, and over some places of Chattogram division. Besides this, moderate type of heavy shower is expected over some places of the country. Day and night temperature may be decreased slightly over the whole country. Today, the highest temperature of the country was 35.2 degrees Celsius in Khulna and Satkhira, and the lowest was 21 degrees Celsius in Tetulia. Today, the temperature of Dhaka was recorded maximum 34.5 degrees Celsius and minimum 23.5 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 61% and at 6 p.m. was 65%. The sun rises over Dhaka tomorrow at 5:53 a.m. and the sun sets at 5:39 p.m. And that is enough for weather report for this time.
3: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 অক্টোবর 2026 পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 45 মিনিট 20 সেকেন্ড পূর্ব ও অক্ষাংশ 22 ডিগ্রি 23 মিনিট 30 সেকেন্ড উত্তর থেকে 330 ডিগ্রি বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর। দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 45 মিনিট 43 সেকেন্ড পূর্ব ও অক্ষাংশ 22 ডিগ্রি 20 মিনিট 45 সেকেন্ড উত্তর থেকে 280 ডিগ্রি বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, জেলা, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন একটি দেশের গান শুনবেন। গেয়েছেন ইসমত জেরিনিভা, গানের কথা সাজিয়েছেন ফিরোজ খান্নন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন ইসমত জেনি রিভার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, একটু পরেই শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি এর সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দিতে হবে। তিনি আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ কৃষি উদ্যোক্তাদের সরকারি সহায়তা কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের আহ্বান জানান। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন সহ জেলা প্রশাসন ও কৃষি বিপণন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগরী দৌলতপুর মহর্ষের পাশা পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গরিব ও অসহায়দের মাঝে মশারি ও স্প্রে মেশিন বিতরণ করেন। এবারে এর উপর শুনুন খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: নিজ আঙিনা পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার স্লোগানকে সামনে রেখে খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ্বর পাশা পশ্চিমপাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র আজ বিতরণ করা হয়। খুলনা তিন আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন,
3: আইন শৃঙ্খলা এটা মূল সমস্যা। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখানে বসা আছেন, আপনারা আমাদের জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন সেটা আপনারা আপনাদের পলিসি দিয়ে তৈরি করবেন। আমরা শান্তিতে বাড়িতে ঘুমাতে চাই, আমাদের এই শান্তিতে ঘুমানোর জন্য কি কি ব্যবস্থা করা দরকার সেটা আপনারা করবেন।
2: অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। হুইপ রকিবুল ইসলাম বকুল আরো বলেন,
3: এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক না কেন, যে দলেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। স্পষ্ট ভাষায় আমরা এখানে ঘোষণা করতে চাই, এখানে আমাদের দলের সমস্ত নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, তাদেরকে বলতে চাই সবাই সজাগ থাকবেন।
2: পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এস এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, শারদীয় দুর্গোৎসব বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে থাকতে হবে। তিনি আজ ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মোহাম্মদ রাশেদ খান বলেন, স্বৈরাচারী সরকার বিগত ১৬ বছর ভারতে আশীর্বাদে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের সময় দেশে সবথেকে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এবং সবথেকে বেশি মন্দিরে হামলা হয়েছে। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ এম্বাসির পলিটিক্যাল সেক্রেটারি মিস্টার ডেভিডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ আকস্মিক বেনাপোল বন্দর পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলটি আন্তর্জাতিক চেকপোস্ট সহ বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে বন্দর পরিচালকের কনফারেন্স রুমে বন্দর কর্তৃপক্ষের সাথে প্রতিনিধি দল মত বিনিময় করেন। এ সময় তারা বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। বন্দরের পরিচালক রুহুল আমিনের সভাপতিতে মত বিনিময় সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ এম্বাসির পলিটিক্যাল অ্যাডভাইজার ফিরোজ আহমেদ, ইকোনমিক অ্যাডভাইজার শিলা আহমেদ, বেনাপোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মধ্যে ১,১০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিআরটি এর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় রংপুরের বদরগঞ্জ ফুটবল একাডেমি ট্রাইবেকারে ২-১ গোলে আনন্দবাস ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ 1-0 গোলে শালিকা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: এখন শুনতে পাবেন পবিত্র ঈশান নামাজের আজান।
5: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী।
4: প্রিয় শ্রোতা, শরতের প্রায় শেষ দিকে আমরা, এখনো দূর আকাশের নীলে ভেসে বেড়ায় মেঘ, পায়ে চলা পথ ঢেকে আছে কাশফুলে। শরতের আকাশ, কাশফুল আমাদের মনকে মুগ্ধ করে, আবার বিমোহিতও করে। আর এমনই চমৎকার সময়ে সবাইকে আমন্ত্রণ শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারীর আজকের আয়োজনে। একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক অনুষ্ঠানের মূল পরিবেশনায়। টমেটো একটি কম ক্যালোরিযুক্ত সবজি, ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন টমেটো ফসলের যত্ন, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
5: আজ আমি কৃষক ভাইদের জন্য কথা বলবো টমেটো ফসলের যত্ন নিয়ে। অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি। টমেটো কাঁচা, পাকা এবং রান্না করে খাওয়া হলেও মূলত টমেটো ব্যবহার হয় সালাদ হিসাবেই বেশি। টমেটো অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। এই ফসলটি যথাযথ যত্নে প্রয়োজন রোগমুক্ত বীজ ও মাটি, পর্যাপ্ত রোদ, সঠিক সেচ ব্যবস্থাপনা, সঠিক সার ব্যবস্থাপনা, নিয়মিত আগাছা পরিষ্কার করা এবং গাছের ডালপালা ছাঁটাই করে ফলন বৃদ্ধি করা। প্রথমেই আসি কিভাবে আমরা টমেটো ফসল চাষে বীজ এবং মাটি শোধন করব। উন্নতমানের চারা পেতে হলে টমেটো চাষে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। এজন্য বপনের পূর্বে বীজ শোধন করে নিতে হবে। বীজের মধ্যে অনেক সময় রোগ জীবাণু লুকিয়ে থাকে। অনেক সময় বীজতলার মাটিতেও রোগ জীবাণু থাকতে পারে, এই জন্য মাটিকেও শোধন করে নিতে হবে। বিশোধনের ক্ষেত্রে আমরা 2 গ্রাম বিটাবক্স দিয়ে বিশোধন করে নিতে পারি। আর বীজতলার মাটি শোধন করতে হলে পলিথিন দিয়ে 2 সপ্তাহ যদি আমরা ঢেকে দেই চাষ করার পর, তাহলে রোদের তাপে জীবাণু মারা যায়। আবার যদি খুব সময় কম থাকে তাহলে 3 ইঞ্চি পুরু করে মাটির উপরে কাঠের গুঁড়ো বিছিয়ে দিয়ে আগুন দিলে সে তাপেও রোগ জীবাণু নষ্ট হয়ে যায়। কিভাবে আমরা চারা তৈরি করব। সরাসরি জমিতে বীজ বপন করে টমেটো চাষ করা গেলেও দ্রুত ফলন পেতে হলে আলাদাভাবে চারা তৈরি করে নিয়ে সেই চারা মূল জমিতে লাগাতে হবে। এজন্য রুজযুক্ত উঁচু জায়গায় পরিষ্কার করে ভালোভাবে মাটি চার্জ দিয়ে বীজতলা তৈরি করতে হবে। চাষের পর মাটি সমান করে এক মিটার চওড়া করে বেড বানাতে হবে। বেড খুব বেশি লম্বা না করে 3-5 মিটার করা ভালো, এতে পরিচর্যার সুবিধা হয়। ছিটিয়ে বীজতলায় বীজ বপন করা যায়। ছিটিয়ে বপনের জন্য সাধারণত প্রতি বর্গমিটার বীজতলার জন্য 100-150 গ্রাম বীজ লাগে। বীজ থেকে চারা গোজাতে 6-14 দিন সময় লাগে। শীতকালীন টমেটোর জন্য বীজ বপন করতে হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। আগাম চাষের জন্য জুলাই-আগস্ট মাসে বীজ বপন করতে হবে। মূল জমি তৈরি এবং চারা রোপণ আমরা কিভাবে করতে পারি। জমি তৈরির ক্ষেত্রে 4-5টি চাষ দিতে হবে এবং মই দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য 20-25 সেন্টিমিটার উঁচু এবং 230 সেন্টিমিটার চওড়া বেড তৈরি করতে হবে। সেচ সুবিধার্থে দুটি বেডের মাঝখানে 30 সেন্টিমিটার নালা রাখতে হবে। শীতকালীন টমেটোর জন্য আমরা মধ্য কার্তিক থেকে মাঘের প্রথম সপ্তাহ, নভেম্বর-জানুয়ারি পর্যন্ত চারা রোপণ করতে হবে। তবে আগাম চাষ যদি করতে যাই, সেক্ষেত্রে রোপণের সময় একটু এগিয়ে আনতে হবে। আগাম চাষের জন্য ভাদ্র-আশ্বিন-আগস্ট-সেপ্টেম্বর মাসে চারা রোপণ করতে হবে, আর নাবি চাষের জন্য ফাল্গুন মাসে। আর যদি আমরা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাই, তাহলে চৈত্র-বৈশাখ মাসে চারা রোপণ করতে হবে। যদি আমরা সার ব্যবস্থাপনাকে সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের টমেটো ফলন সরাসরি প্রভাবিত হবে। সুষম সার পেলে টমেটো গাছ সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সঠিক এবং গুণগত মানসম্পন্ন ফলন দিবে। এই জন্য আমরা প্রতি শতকে ইউরিয়া দিতে পারি 2-2.5 কেজি মতো, টিএসপি দিতে পারি 1.5-2 কেজি, গোবর দিতে পারি 30-35 কেজি। এটা আমি প্রতি শতকের কথা বলছি। এবং সার প্রয়োগের ক্ষেত্রে গোবর সার এবং সবটুকু টিএসপি সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে, ছিটিয়ে দিতে হবে। এবং চারা লাগানোর পূর্বে ইউরিয়া সারের ক্ষেত্রে ও এমওপি সারের ক্ষেত্রে দুটি সমান কিস্তিতে 520 ছাঁটাইয়ের পর চারা রোপণের 3rd সপ্তাহে ও 5th সপ্তাহে রিং পদ্ধতিতে দিতে হবে। এছাড়া যদি ঘাটতি দেখা যায়, তাহলে জিপসাম, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড এগুলো প্রয়োগ করতে হবে। টমেটো ফসলের প্রুনিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রুনিং এর ক্ষেত্রে দেখা যায়, প্রধান শাখাটি রেখে নিচের দিকের শাখাগুলা কেটে ফেলতে হয়, কিন্তু উপর দিকের শাখাগুলা রাখা হয়, কারণ উপর দিকের শাখাগুলাতে সাধারণত ফুল ফল আসে। আর এই অপ্রয়োজনীয় শাখাগুলা কেটে ফেললে গাছ সঠিকভাবে রোদ পাবে, আলো বাতাস পাবে, যার কারণে গাছের বৃদ্ধি ভালোভাবে হবে এবং সঠিক ও উন্নত মানের টমেটো পাওয়া যাবে। টমেটোর সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায়, যদি খুবই শুষ্কতা থাকে, তাহলে 3-4 দিন পরে হালকা সেচ দিতে হয়, আর প্রতিবার সার উপরি প্রয়োগের পরে জমিতে সেচ দিতে হয়। আর গ্রীষ্মকালের ক্ষেত্রে যেহেতু শুষ্ক থাকে মাটি, সেক্ষেত্রে ঘন ঘন সেচ দিতে হয়। তবে সেচের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, টমেটো গাছ যেহেতু জলাবদ্ধতা পছন্দ করে না, সেক্ষেত্রে যেহেতু কোনো অবস্থাতেই যেন জমিতে পানি জমে না থাকে। এবং সেচ সাধারণত নালাতে দিতে হবে, যাতে নালা থেকে শোষণের মাধ্যমে বেড এবং গাছ পানি পেতে পারে। আগাছা দমনের ক্ষেত্রে যখন আমরা ফসলটিকে লাগাবো, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যেন আগাছা না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। 25-30 দিনের ভিতরে আগাছা বাছাই করে পরিষ্কার করে রাখতে হবে। টমেটোতে কি ধরনের পোকার আক্রমণ হয়? টমেটোতে সাধারণত টমেটোর ডগা এবং ফল ছিদ্রকারী পোকা, পাতা মোড়ানো পোকা এগুলা দেখা দিতে পারে। এইসব পোকার ক্ষেত্রে ভলিউম ফ্লেক্সি 5 মিলিলিটার অথবা 1 মুখ বলা যায়, আবার অথবা সাইপানমেট্রিয়ন জাতীয় কীটনাশক আমরা দিতে পারি, যেমন মেজিক, কট এগুলা দিতে পারি। এছাড়াও দেখা যায় শোষক পোকা দেখা দিতে পারে, জাপ পোকা দেখা দিতে পারে, সাদা মাছি দেখা দিতে পারে, এগুলার ক্ষেত্রে অ্যাডমিয়ার ইউজ করব। এছাড়া যদি আমরা কোনো সমস্যায় পড়ি পোকা জাতীয়, সেক্ষেত্রে কৃষি অফিসের সাথে যোগাযোগ করব। রোগের ক্ষেত্রে সাধারণত দেখা যায় টমেটোর আগাম ধসা রোগ কিংবা নাভি ধসা রোগ, টমেটো ছত্রাকজনিত ঢলে পড়া এগুলা দেখা দিতে পারে, সেক্ষেত্রে ছত্রাকনাশক ইউজ করব আমরা, রোব্রাল বা ডায়াথেনেম-45 ইউজ করতে পারি আমরা। আবার যদি আমরা বিশোধন ঠিকমতো করি, তাহলে এই রোগগুলা সাধারণত কম হয়। আর আমরা এই রোগগুলা দমনের ক্ষেত্রে যদি দেখি ব্যাপক মাত্রায় এই রোগ হচ্ছে, সেক্ষেত্রে স্থানীয় যে কৃষি অফিস আছে তাদের সরাসরি পরামর্শ নিতে পারি। ফল সংগ্রহ এবং ফলনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি, সাধারণত গাছ লাগানো 60-85 দিনের মধ্যে ফল পাকতে শুরু করে এবং কয়েক সপ্তাহ থেকে মাসব্যাপী এই ফল সংগ্রহ করা যায়। কাঁচা পাকা উভয় অবস্থাতে এই ফল তোলা যায়। আর ফ্যাক্টর প্রতি সাধারণত 20-40 টন টমেটোর ফলন আমরা পেয়ে থাকি।
6: গান মানুষের মনকে আনন্দিত করে।
4: প্রফুল্ল রাখে, তাই মন ভালো রাখতে গানের বিকল্প হতে পারে না। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন সুরের ভেলায় ভাসাতে চাই কিছুক্ষণ। শুনবেন ইন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে হৃদয়ের আয়না ছায়াছবি থেকে তুমি চাঁদের জোছনা নও ফুলের উপমনয় এই গানটি।

0: শুনলেন ছায়াছবির গান। আপনারা শুনছেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয় নারী, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা অনেকটাই কৃষির উপর নির্ভরশীল। কৃষিখাত আমাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে বড় একটি খাত। আজকাল অন্যান্য খাতের পাশাপাশি কৃষিখাতও অনেকখানি এগিয়ে আছে, আর রসুন ও পেঁয়াজের চাষ একটি লাভজনক খাত। কৃষকরা রসুন ও পেঁয়াজ চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এখন শুনবেন রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ শাহিনুর রহমান।
1: আমাদের প্রতিদিনের রান্নার জন্য দরকারি মশলা ও সবজি জাতীয় ফসল হচ্ছে রসুন ও পেঁয়াজ। রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, বাংলাদেশের মাটিতে আধুনিক পদ্ধতিতে রসুন ও পেঁয়াজ চাষের সম্ভাবনা কেমন?
2: আসলে বাংলাদেশের মাটি ও আবহাওয়া রসুন ও পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত ভালো। আধুনিক পদ্ধতিতে রসুন ও পেঁয়াজ চাষ করে ফলন ও মোট উৎপাদন উভয় বৃদ্ধি করা যায়, আর এর মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিও করা সম্ভব। আমাদের দেশে প্রায় সব মশলা ফসলে চাহিদা রয়েছে, তাই উন্নত পদ্ধতিতে উন্নত জাত ব্যবহার করে চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে। এছাড়াও রসুন ও পেঁয়াজ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, মশলা ও সবজি হিসেবে ব্যবহার করা হয়। ইদানিং ব্যাপকভাবে অর্থকরী ফসল রসুন ও পেঁয়াজ চাষ হচ্ছে আমাদের দেশে।
1: রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক নিয়ম এবং কৌশলগুলো কি কি?
2: আসলে যেভাবে আধুনিক নিয়ম ও কৌশলগুলো ব্যবহার করে রসুন ও পেঁয়াজ চাষ করবেন, সেক্ষেত্রে উন্নত জাত ব্যবহার করা, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি করা। এছাড়াও উন্নত চাষ পদ্ধতি হিসেবে লাইনে চাষ করা ও বস্তায় বা ছাদে চাষ করা যেতে পারে, যা ফলন বৃদ্ধি ও খরচ কমিয়ে আনতে সাহায্য করে।
1: পেঁয়াজ ও রসুন চাষের ক্ষেত্রে আধুনিক পদ্ধতির কথা বললেন, এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আধুনিক পদ্ধতির ধাপ সমূহ কি কি?
2: প্রথমে হচ্ছে মাটি ও জাত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে মাটিতে হবে উর্বর, জৈব পদার্থ সমৃদ্ধ এবং ভালো সেচ ও নিষ্কাশন সুবিধা রয়েছে এমন দোআঁশ বা পলিযুক্ত মাটি পেঁয়াজ ও রসুন চাষের জন্য উত্তম। এছাড়াও বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতগুলো যেমন বাড়ি পেঁয়াজ 1, 2, 3, 4, 5 এগুলো ব্যবহার করা যেতে পারে। তারপরে দুই নম্বরে দ্বিতীয় ধাপে হচ্ছে জমি প্রস্তুত ও বীজতলা তৈরি। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আগাছা মুক্ত করে নিতে হবে। বীজতলা সাধারণত দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 1 মিটার আকারে তৈরি করে তাতে বীজ বপন করা হয়। তবে বীজ বপনের আগে রাতে বীজটা ভিজিয়ে সকালে রৌদ্রে শুকিয়ে

0: নিলে ভালো ফলন হয়। এরপরে ঝুরঝুরে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে এবং বেডে ছায়ার ব্যবস্থা করতে হবে। তারপরে রোপণের ক্ষেত্রে লাইনে রোপণ করতে হবে। পেঁয়াজ ও রসুন লাইন করে যদি রোপণ করা হয় তাহলে ফলন অনেক ভালো হয়। রসুন রোপণের জন্য সাধারণত 4 মিটার লম্বা ও 1.5 মিটার প্রস্থের ব্লক তৈরি করা হয়ে থাকে। আর দূরত্ব হচ্ছে রসুনের কোয়া 4 ইঞ্চি দূরত্বের লাইনে 3-4 ইঞ্চি দূরে দূরে 1 ইঞ্চি গভীর নালায় লাগাতে হবে এবং কোয়ার যে অগ্রভাগ আছে সেটা উপরের দিকে রেখে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আর সারের ক্ষেত্রে জমি তৈরির সময় প্রতি হেক্টরে 8-10 টন গোবর, 50-170 কেজির মতো এমওপি সার এবং 160-170 কেজি ইউরিয়া সার, আসলে এখানে দুইটার মিলেই গণনা করে দেওয়া হয়েছে। এছাড়া উপরি প্রয়োগ হিসেবে চারা রোপণের 20 দিন পরে অবশিষ্ট ইউরিয়া সার ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও সেচ ও জলের যে নিষ্কাশনটা আছে সেক্ষেত্রে মাটিতে প্রয়োজনীয় রস থাকা আবশ্যক। তবে মাটি সবসময় স্যাঁতসেঁতে বা অতিরিক্ত ভেজা রাখা যাবে না, কারণ এতে রোগ বিস্তার লাভ করতে পারে। রোগ পোকামাকড়ের ক্ষেত্রে মাটির আর্দ্রতা এবং তাপমাত্রার কারণে সাদা ও বাদামি ছত্রাক দেখা দিতে পারে। এক্ষেত্রে যেটা করতে হবে, গাছকে তুলে ধ্বংস করতে হবে। প্রতি বছর একই জমিতে রসুন ও পেঁয়াজ চাষ করা যাবে না।
1: রসুন ও পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম। আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের আজকের সবকটি পরিবেশনা। শেষ বেলায় বলি একটু সচেতনতার কথা। বন্ধুরা, আমাদের সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। আমরা জানি এডিস মশা ডেঙ্গু রোগের একমাত্র বাহক। এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে সে সকল পানি জমার স্থান ধ্বংস করতে হবে। বাড়িঘরের আশপাশ ও আঙিনা সবসময় রাখতে হবে পরিষ্কার। আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এবারে বিদায় নিব, জানিয়ে দেব শেষের কথাগুলো। প্রত্যয় নারী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।

0: আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, আশা করছি আমাদের সাথে আপনাদের সময়টুকু আনন্দে কাটবে। আজকে দুর্বারে রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাও পাওয়া।
1: চাও পাওয়ায় শুরুতেই শুনবেন দেশের গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতাল্লেব, সুরকার বাসুদেব ঘোষ।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনছেন আপনারা। দুর্বারে আজ রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় এবারের গান রোদ ভেজা ওই দূর পাহাড়ের দূরে। এই আধুনিক গানটির শিল্পী চম্পা বণিক, গানের কথা সাজিয়েছেন সুমন সর্দার, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে শুনছেন আপনারা রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনছেন। দুর্বারে আজ রয়েছে আয়োজন রকুমারি গান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া এবারে রয়েছে একটি লালন গীতি, শিল্পী নাসরিন আক্তার, বিউটি।

0: এতক্ষণ শুনলেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবার প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, শুভকামনা এবং শুভরাত্রি। এবারে বিদায়ের কথা বলব।
1: অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খবর, খেলাধুলার খবর পড়ছি এস এম খাইরুল আলম। আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়াকে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন বলে বর্ণনা করেছেন লিওনেল মেসি। আজ মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে বেনিনকে পরাজিত করে ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে 21 বছরের ক্যারিয়ারের দিকে ফিরে তাকান তিনি। এদিকে আর্জেন্টিনা ফুটবল আইকন লিওনেল মেসিকে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েন্স আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনুরূর্ধ্ব 19 সিরিজের বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। সিরিজের অপর দলটি হচ্ছে স্বাগতিক পাকিস্তান। আগামী শুক্রবার ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 11 অক্টোবর দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হবে। এদিকে সিরিজে অংশ নিতে নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে আগামী শুক্রবার থেকে 13 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চলতি মাসের 18 তারিখে ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী মাসের 5 তারিখ থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। গ্রুপ এ তে বাংলাদেশ ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বি তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30 ভারত পাকিস্তান বিপক্ষে খেলবে। একই দিন রাত 8:00 ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শেষ হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওরের দিনক্ষণ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে চলতি মাসের 26 তারিখে লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিওরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী এই আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরস্কারটির 70তম বার্ষিক উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগে শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই কিডনিকে বলা হয় প্রাকৃতিক ছাকনি। কিডনি ভালো রাখতে হলে আমাদের কিডনি যত্ন নিতে হবে এবং বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের আজকের বিষয় কিডনি রোগীর জীবনযাপনের সতর্কতা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আনম আব্দুল হাই, সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। সাথে আছি আমি নাসিমা রাজসাক চৌধুরী।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে কিডনিতে কি কি ধরনের রোগ হতে পারে।
1: কিডনিতে সাধারণত, কিডনি তো এর মধ্যেই বলে দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানব দেহের জন্য, এর অনেকগুলো কাজ কিডনি করে থাকে। সাধারণত কিডনিতে যদি রোগের কথা চিন্তা করি, আমাদের কয়েকটা প্রেক্ষাপটে চিন্তা করতে হয়। প্রথমত কিছু কিডনি রোগ আছে আকস্মিক কিডনি রোগ। কিডনি সম্পূর্ণ ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে কিডনি কার্যকারিতা কমে যেতে থাকে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আকস্মিক কিডনি রোগ। অপরপক্ষে কিছু রোগ আছে যেটা ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ। সারা বিশ্বে সকলে কিন্তু আসলে কিডনি রোগের কথা যখনই আসে তখন এই ধীর গতি কিডনি রোগের কথাটাই মূলত বুঝতে পারে বা ধারণা করে। আর অপরপক্ষে কিছু সাধারণ কিডনির রোগ রয়েছে, যেমন মূত্রনালী সংক্রমণ হতে পারে, কিডনিতে পাথরজনিত কোন রোগ হতে পারে, অথবা কিডনিতে প্রতিবন্ধকতা জনিত কোন রোগ হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে কি কি ধরনের লক্ষণ মানব দেহে প্রকাশ পেতে পারে।
1: কিডনিতে আসলে লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আসলে সেক্ষেত্রে আমরা বলি যে ওই প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। কিডনিতে সাধারণত আকস্মিক কিডনি রোগ যখন হয় সেই ক্ষেত্রে কিডনি রোগের লক্ষণগুলো অনেক দ্রুত প্রকাশ পায়। সাধারণত হঠাৎ করে দেখা যায় তার হয়তো ডায়রিয়া হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা মারাত্মক ধরনের কোন ইনফেকশন হওয়ার জন্য, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার জন্য দেখা যায় যে কিডনির যে প্রস্রাবটা তৈরি হয় প্রস্রাবের পরিমাণটা আস্তে আস্তে কমে যেতে থাকে, শরীরে পানি আসতে থাকে, শরীর ফুলে যেতে থাকে, দেখা যায় যে তার হয়তো খিঁচুনি হতে পারে, এমনকি চেতনা লোপ পেতে পারে, মৃত্যু হতে পারে। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো অনেক তাড়াতাড়ি প্রকাশ পায়, আর এই যদি সময় মতো চিকিৎসা নেয় এই রোগ কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে অপরপক্ষে যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ, যেটা এখন সারা বিশ্বে অনেকাংশে আমাদের বাংলাদেশের মতো দেশে বা উন্নয়নশীল দেশে আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ। যেহেতু এর চিকিৎসা অনেক ব্যয়বহুল, সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় প্রকাশই পায় না। এই জন্য একে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। দেখা যায় যে কিডনি 70-80% কার্যকারিতা যদি হ্রাস না পায় সেক্ষেত্রে কোনো লক্ষণ নাও প্রকাশ পেতে পারে। যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে অনেক দূর এগিয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আবার শুরুর দিকে কিছুটা লক্ষণ প্রকাশ পেতে পারে। শুরুর দিকে দেখা যায় যে তার ক্ষুধামন্দা, হয়তো খেতে ভাল লাগছে না, অবসাদগ্রস্ততা, সে আগে যে কাজ করতে হয়তো সমস্যা হতো না এখন ওই কাজগুলোই অল্পতেই দেখা যাচ্ছে হাঁপিয়ে উঠছে বা করতে পারছে না, দুর্বলতা লাগছে, একটা সময় শরীরে আস্তে আস্তে পায়ে হাতে পায়ে পানি চলে আসতে পারে, প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, তার হয়তো আগে কখনো রক্তচাপ ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, দেখা যাচ্ছে নতুন করে তার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, একটা পর্যায়ে যদি আগাতে থাকে তখন দেখা যায় যে রোগী আস্তে আস্তে রোগী শ্বাসকষ্ট হতে থাকে, চেতনা লোপ পেতে পারে, খিঁচুনি হতে পারে, এমনকি যদি চিকিৎসা সময় মতো না নেয় মৃত্যু হতে পারে।
0: কিডনি রোগী যারা রয়েছেন তাদের খাবারগুলো তারা গ্রহণ করে থাকেন সেখানে তো কিছু বিধিনিষেধ থাকে, তো কিডনি রোগীদের কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন।
1: সুন্দর একটি প্রশ্ন, যে আসলে এটা সবারই একটা যে প্রশ্ন থাকে যে আসলে কিডনি রোগ হয়ে গেলে তিনি কি খাবেন বা কি খাবেন না, কোন কোন খাবারগুলো পরিহার করবেন। যদি আমরা পুরোপুরি চিন্তা করি, প্রথম হচ্ছে হলো যেহেতু কিডনি রোগের কারণগুলো সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আরো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা বংশগত কিছু কারণে রোগ যেহেতু হয়ে থাকে, কিডনি রোগী যখন কিডনি রোগ হয়ে যাবে, বিশেষ করে ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন তার খাবারে প্রথমত যে খাবারে যে লবণ, অতিরিক্ত লবণের লবণটাকে পরিহার করতে হবে। আর শরীরে যদি পানির পরিমাণটা অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে শরীরে পানি চলে আসে কিংবা কিডনি রোগটা আমরা বলি কিডনি রোগের কতগুলো ধাপ থাকে, সেই ধাপে যদি একদম যদি অনেক দূর পর্যন্ত 80-90% যদি কিডনি কার্যকারিতা যদি কমে যায় ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পানিটাকে আমরা একটু মেপে খেতে বলি, তার সারাদিনে যতটুকু প্রস্রাব হয় যে 24 ঘন্টায় ওর সাথে একটা ওই পরিমাণটার সাথে আমরা কিছু অতিরিক্ত 400 বা 500 ml যোগ করে বলি যে এই পরিমাণ আপনি খাবেন, বা রাফলি আমরা বলতে পারি যে 1-1.5 লিটারের মধ্যে তখন পানি খেতে হয়। সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন অনেক সময় দিই, সব ক্ষেত্রে না। খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রোটিন বা আমিষ, যেটা আমিষটা আসলে আমিষের কারণে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগের মাত্রাটা অনেক সময় দেখা যায় যে বেড়ে যেতে পারে, সেই আমিষের মাত্রাটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আসলে আমরা যদি বলি যে 0.6-0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, একটা রোগীর যদি 50 কেজি ওজন হয় সেই ক্ষেত্রে তার 5-6 আমরা যদি 30 গ্রাম প্রোটিন সারাদিনে সে খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটা শুনলে অনেকে বলে 30 গ্রাম প্রোটিন আসলে কিভাবে ভাগ করে দেওয়া যায়, খুব সহজ। একটা ডিম এর যদি যে সাদা অংশটা যদি আমরা ধরি সেখানে 6-7 গ্রাম প্রোটিন থাকে, একটা মাছের যদি বড় টুকটা 10-12 গ্রামের বেশি হয় না, এক পিস যদি মুরগির মাংস যদি বড় এক পিস নেই সেটা 14 গ্রামের বেশি হবে না। তো সারাদিন সে কিন্তু একটা ডিম, এক টুকরা মাছ অথবা এক টুকরা মাংস দুপুরে রাতেও খেতে পারে, মানে বন্ধ করে দেওয়া। আমার অনেকে মনে হচ্ছে আমরা যখন বলি আমিষ খাবেন না তখন দেখা যায় খাওয়া ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে শরীরের রোগী দুর্বল হয়ে যেতে থাকে, তার রক্তের পরিমাণটা কমে যেতে পারে, অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ, কিডনি রোগ যখন আগাতে থাকে তখন কিডনিতে বিশেষ করে পটাশিয়াম জাতীয় যে লবণটা, এটা শরীর থেকে যেতে বের হতে পারে না, এর মাত্রাটা বেড়ে যেতে থাকে। বেড়ে গেলে দেখা যায় যে হার্টের সমস্যা হয়, হৃদরোগ দেখা দিতে, বিভিন্ন ধরনের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য পটাশিয়াম যেসব খাবারে বেশি থাকে সেই খাবারগুলোকে আমরা একটু পরিহার বা কম পরিমাণে খেতে বলি, বিশেষত ফল, ফলমূলের মাঝে আছে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেসব ফলে পটাশিয়াম কম থাকে যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, পেঁপে, এগুলোতে একটু কম থাকে আনারসে, তখন আমরা সেগুলি এই ফলগুলো খাওয়ার জন্য, অন্যান্য ফলগুলো তখন বলি যেসব পটাশিয়াম বেশি থাকে যেমন খেজুর, ডাব, কলা, এগুলো একটু পরিহার করতে বলি। আরেকটা হচ্ছে যে সবজিগুলো, যে সবজিটা অনেক সময় বলি যে যাদের পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যারা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামের মাত্রাটা কমে যেতে পারে। আর কিছু কিছু দুধ, দুধের মধ্যে ফসফেটটা অনেক বেশি থাকে, শরীরে কিডনি রোগীদের ক্ষেত্রে ফসফেটের মাত্রাটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ফসফেট দুধটা হয়তো পরিমাণ সারাদিনে হয়তো এক কাপ একটু পাতলা করে খেতে পারবে, শরটাকে পরিহার করবে। মোটামুটি খাবারের যদি আমরা এই জিনিসগুলো যদি মেনে চলি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যাদের ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান একদম পরিহার করতে হবে, আর শরীরের ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনির রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল, তো কিডনি রোগের চিকিৎসা করার জন্য রোগীরা স্বল্প খরচে কোথায় যেতে পারেন, কোথায় এর চিকিৎসা ভালো দেয়া হয়?
1: ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে যখন যেই মুহূর্তে ডায়ালাসিসের প্রশ্ন চলে আসে বা কিডনি প্রতিস্থাপনের প্রশ্ন চলে আসে, আচ্ছা এটা অত্যন্ত ব্যয়বহুল হয়, বিশেষত যখন কিডনি রোগের যে পঞ্চম ধাপ বা শেষ ধাপে চলে যায় ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু ডায়ালাসিসের উপর তার জীবনের মানে তার বেঁচে থাকাটা নির্ভর করতেছে অথবা কিডনি প্রতিস্থাপনের উপর নির্ভরশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে তো যেহেতু সারা জীবনের একটা প্রশ্ন, যেটা সারা জীবন তাকে ডায়ালাসিস নিতে হবে যেহেতু চলার জন্য, বাঁচার জন্য, সেক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি যে হসপিটাল গুলো আছে প্রত্যেকটাতে কিডনি বিভাগ আছে এবং ডায়ালাসিস ইউনিট কিন্তু আছে, এবং যেটা সবচেয়ে বিশেষায়িত আমাদের বিশেষত ন্যাশনাল জাতীয় কিডনি হাসপাতাল, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি, যেটা শেরেবাংলা নগরে আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত কিডনি রোগীদের ডায়ালাসিসের জন্য সব ধরনের ব্যবস্থাই আছে এবং ট্রান্সপ্লান্টের জন্য কিডনি প্রতিস্থাপনের সুন্দর ব্যবস্থা আছে।
0: এরপর আপনার কাছে জানতে চাই একটি খুব কমন প্রশ্ন সবাই করে থাকে, যে যেসব রোগীদের কিডনির রোগ দেখা দেয় তারা একবার যদি ডায়ালাসিস শুরু করেন তাহলে সারা জীবন তাকে ডায়ালাসিস করেই বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেকেই অনীহা প্রকাশ করেন যে ডায়ালাসিস শুরু করলে হয়তো বা আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তো এই কথাটি কতটুকু সত্য বা আপনার কাছে কি মনে হয়?
1: এই কথাটা আসলে ডায়ালাসিসের প্রশ্নটা যখন আসে, ডায়ালাসিস কিন্তু যদি অনেক সময় দেখা যায় আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে ডায়ালাসিস লাগতে পারে, তখন আমরা যখন ডায়ালাসিসের কথা বলে তখন রোগীর অনেক সময় ধারণা হয় যে সারা জীবনে থাকে, আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু ডায়ালাসিসটা আসলে সারা জীবনের জন্য নিতে হয় না, তাকে তিনটা বা চারটা পাঁচটা সেশন নেওয়ার পর একটা সময় তার কিডনি যখন আবার তার কার্যকারিতা ফিরে পায় তখন কিন্তু ডায়ালাসিসটা করা লাগে না। অপরপক্ষে যদি ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে আসলে ডায়ালাসিসটা যখন করতে হয় তখন কিন্তু তার যেহেতু কার্যকারিতা অনেক কমে যায়, সেই ক্ষেত্রে তার জীবন ধারণের বা যে জীবনে যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য জীবন যাত্রার মানটাকে ধরে রাখার জন্য, বেঁচে থাকার জন্য তখন কিন্তু ডায়ালাসিস প্রয়োজন পড়ে। ততদিন পর্যন্ত উনি যদি কিডনি প্রতিস্থাপন করে ফেলতে পারেন, প্রতিস্থাপন করলে কিন্তু ডায়ালাসিসের প্রয়োজন হয় না, আর যদি ভালোভাবে উনি যদি ডায়ালাসিস নিয়মিত ভাবে নেয় উনি কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগী যারা রয়েছেন তাদের জীবন যাপনে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে?
1: কিডনি রোগীদের যেহেতু যদি কিডনি রোগ হয়ে যায়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি বলি, প্রথমত হচ্ছিল তার, আমি আগেই বলেছি খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন প্রয়োজন, যেসব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, আর যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপটা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাকে যেটা হচ্ছিল চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো ওষুধ তার সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ওষুধ তো একদমই সেবন করা যাবে না। অনেক সময় দেখা যায় যে রোগীরা মনে করছে কবিরাজি বা হার্বাল যে ওষুধ খেলে হয়তো বা কিডনি ভালো হয়ে যেতে হবে, এই ধরনের একটা ভুল ধারণা। আর যখনই কোনো সমস্যা দেখা দিবে, তার যদি শ্বাসকষ্ট হয় বা যে কোনো সমস্যা হলে যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, কারণ অনেক সময় ইনফেকশনের কারণে কিডনি রোগের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি যথাসময়ে চিকিৎসা নেয় সেটা কিন্তু আবার ভালো থাকে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন যে কিডনি রোগীরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না, জানতে চাই।
1: কিডনি রোগীর বিশেষ যখন কিডনি রোগ হয়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন যদি খাবারের প্রসঙ্গটা আসে, প্রথমত হচ্ছে খাবারে অতিরিক্ত লবণটা পরিবহার করতে হবে, আলগা লবণ তার খাওয়ার প্রয়োজন নেই, তরকারি বা যে লবণটা হয় সেটা দিয়ে ভাত খেয়ে ফেলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রাটা যেহেতু রক্তে অনেক বেড়ে যায়, যেসব খাবারে পটাশিয়াম অতিরিক্ত থাকে, বিশেষত ফলমূলে অথবা সবজিতে, সবুজ সবজিতে থাকে, সেইগুলো হয়তো কিছু অনেক ক্ষেত্রে পরিহার করতে হয়। সবজিগুলো অনেক সময় সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে হয়। আর ফলের মধ্যে বিশেষত যেসব ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, এই ফলগুলো উনি মাঝে মাঝে খেতে পারবে। আর যেসব ফলে বিশেষত কলা, ডাব, খেজুর, যেগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেই ফলগুলো পরিহার করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফল আছে যেগুলো হচ্ছে কিডনির জন্য অত্যন্ত ক্ষতি করে, অক্সালেট যেসব ফলে বেশি থাকে, স্টার ফ্রুটস বলি বা আমরা বলি বিশেষ কামরাঙ্গা জাতীয় যে ফল, কামরাঙ্গা, বিলম্ব, এই ফল কোনো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, এই ফল খাওয়াই যাবে না। আর যেটা হচ্ছিল খাবারে যে অতিরিক্ত চর্বির পরিমাণটা মাত্রাটাও তাকে সবসময় পরিহার করতে হবে। আর প্রোটিন যেটা আমিষ, যেটা আমিষ খাওয়ার মাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা সারাদিনে হয়তো সে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েটে বলি প্রতি গ্রামে, যদি আমরা 50 কেজি একজন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে তার সারাদিনে হয়তো 30 গ্রাম প্রোটিন খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটাকে আমরা আসলে ভেঙে ভেঙে নিতে পারি, যে একটা ডিমে যদি চিন্তা করি সাদা অংশে থাকে 6-7 গ্রাম, একটা এক টুকরা মাছ যে আমাদের ফ্যামিলি সাইজ যেটা বলি আমরা বাসায় যে মাছটা খাই সেখানে 10-12 গ্রামের বেশি থাকে না। আর যদি একটা বড় মুরগির টুকরা নেই সেই টুকরা তো বেশি হলে 14 গ্রাম প্রোটিন থাকে। তো 30 গ্রাম প্রোটিন করতে গেলে আসলে বেশ তার খাওয়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে না, যে একদম সব ছেড়ে দিতে হবে তা না, একটা ডিম খেতে পারে সকালে, যদি ওনার রক্তচাপ থাকে কিংবা কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে কুসুমটা পরিহার করতে পারে। আর যদি সেগুলো ভালো থাকে সারাদিন একটা ডিম হয়তো কুসুম খেতে পারবে, দুপুরবেলা হয়তো এক টুকরা মাছ বা এক টুকরা মাংস খেতে পারবে। আর মাছের যেটা আমরা বলি যেহেতু ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক সময় দেখা যায় কিডনি রোগীদের বেশি থাকে, মাছের ডিমটা পরিহার করবে। আর যেসব বিচি জাতীয় সবজিগুলো যতটুকু পারে একটু পরিহার করবে, অথবা বিচিটাকে সরিয়ে নিয়ে খেতে পারবে। অবশ্যই ডালের প্রসঙ্গটা আসে যে বলে যে আমি ডাল খেতে পারবো কিনা, আসলে ডালের মধ্যে মসুরির ডালে দেখা যায় যে হচ্ছে ফসফেট এবং ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি থাকে, উনি তো মুগ ডাল কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন কিন্তু খেতে পারবে, আসলে ওটা কিডনির আসলে ওরকম ক্ষতি করে না, কিডনির কারণে ওই ফসফেট বা ইউরিক অ্যাসিড বেড়ে

0: অনেকেই বলেন যে কিডনি ভালো রাখতে হলে বেশি বেশি পানি খাওয়া উচিত, এটি আসলে কতটুকু সত্য এবং প্রতিদিন কত লিটার পানি খাওয়া উচিত?
1: আসলে কিডনি ভালো রাখতে বেশি পানি খেতে হবে এটা একটা সম্পূর্ণ ভুল একটা ধারণা, কোনো কিছু অতিরিক্ত ভালো না। কিডনিকে যেহেতু পানি যদি আপনি বেশি খান শরীরে, কিন্তু যতটুকু পানির প্রয়োজন তার চেয়ে এক ফোঁটা বেশি পানিও শরীর রাখবে না, সেটা কিডনি ছেঁকে বের করে দিবে। কিডনির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে শরীর থেকে অতিরিক্ত পানিটা বের করে দেওয়া। আপনি যদি বেশি পানি খান তাহলে তো কিডনিকে বেশি পরিমাণে কাজ করতে হবে, সে একটা সময় সেও কিন্তু টায়ার্ড হয়ে যাবে। যে কোনো অতিরিক্ত কাজ করতে হলে সবাই তো টায়ার্ড হয়ে যায়, সেহেতু যতটুকু প্রয়োজন সারাদিনে আসলে পানির পরিমাণটা নির্ভর করছে কোন পরিবেশে আপনি আছেন, সেটাকে আপনি ঠান্ডা পরিবেশে আছেন না অত্যন্ত গরম যেখানে আপনি ঘামাচ্ছেন বেশি, তার উপর অনেকটা নির্ভর করে। তো আমরা এভারেজ আমরা বলি যে সারাদিনে এমনভাবে ওকে পানি খেতে হবে যেন সারাদিনে দুই কমপক্ষে 2 লিটার প্রস্রাব তৈরি হয়, এর জন্য আমরা 2 থেকে 3 লিটার পানি খেলেও কিন্তু চলে যায় যথেষ্ট। তবে কিডনি রোগ যদি হয়ে গিয়ে যদি দেখা যায় তার কিডনির কার্যকারিতা 80-90% কমে কার্যকারিতা হ্রাস পেয়ে গিয়েছে অথবা হাতে পায়ে পানি চলে এসেছে, সেই ক্ষেত্রে পানিটা আমরা তখন রেস্ট্রিকশন করে দিই, পানির পরিমাণটাকে কমিয়ে দিই। সম্পূর্ণ নির্ভর করছে আর আপনার তৃষ্ণায়, কিন্তু তৃষ্ণার মানে আপনাকে ওইভাবে তৈরি করে দেওয়া হচ্ছে, আপনার তৃষ্ণায় বলে দেবে আপনি কতটুকু পানি খেতে হবে, যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, অতিরিক্ত পানি না। যদি কারো পাথরজনিত রোগ থাকে সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় পানি অন্যদের থেকে কিছুটা বেশি খেতে হয়, তাও 3-4 লিটার অনেক সময় খেতে হবে। সারাদিনে মোটামুটি 2 লিটার প্রস্রাব তৈরি হয় যেন এই পরিমাণ পানি খেতে হবে।
0: এরপরে আমাদেরকে আলেয়া আফরোজা তিনি মনিরামপুর থেকে লিখেছেন যে কামরাঙ্গা খেলে কি কিডনিতে কোনো সমস্যা হতে পারে বা কিডনি রোগী কি কামরাঙ্গা খেতে পারবে?
1: অত্যন্ত ভালো প্রশ্ন। আসলে কামরাঙ্গাতে সমস্যা, কামরাতে অক্সালেট নামে একটি লবণ থাকে, অক্সালেটের মাত্রাটা কামরাঙ্গাতে অনেক বেশি থাকে। যদি কামরাঙ্গাটা আপনি আসলে অল্প পরিমাণে খেলে বা কিডনি সম্পূর্ণ ভালো থাকলে সাধারণত সমস্যা হওয়ার কথা না, কিন্তু যাদের কিডনিতে সমস্যা থাকে, কিডনিতে কোনো রোগ যদি আগে থেকে থাকে, তার ক্ষেত্রে অল্প পরিমাণে এক টুকরা কামরাঙ্গা অনেক ক্ষতিকর হতে পারে। যখনই এই কামরাঙ্গা বিশেষত সম্পূর্ণ সুস্থ মানুষও যদি দেখা যায় যে কামরাঙ্গাটা খালি পেটে বিশেষত যদি অতি বেশি মাত্রায় যদি খায় এবং যদি তার শরীরে একটু ডিহাইড্রেশন বা ডিহাইড্রেটেড অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কামরাঙ্গাটা যেটা এই অক্সালেটগুলো কিডনির যে ছাঁকনিগুলো, কিডনিতে যে নালীগুলো ছোট ছোট সেগুলোকে ব্লক করে দেয়, মানে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য কিডনিতে আকস্মিক কিডনি বিকলতা দেখা দিতে পারে। হঠাৎ করে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে, কমে গিয়ে দেখা যেতে পারে যে তার বমি হতে পারে, তার মাঝে পিঠের দিকে ব্যথা হতে পারে এবং কিডনির মাত্রাটা এই পরিমাণে বেড়ে যেতে পারে যে তার হয়তো দেখা যায় যে খিঁচুনি হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে যদি চিকিৎসা সময়মতো না নেয়।
0: এরপরে আমাদেরকে লিখেছেন মোসাম্মদ মাকসুদা খাতুন, তিনি জানতে চেয়েছেন যে কিডনি রোগ প্রতিরোধ করতে হলে আমরা কিভাবে কিডনিকে ভালো রাখবো বা কি কাজ করতে হবে আমাদেরকে।
1: কিডনিকে ভালো রাখতে হলে আসলে খুব বেশি যে সতর্ক হতে হবে তা না, কিছু আপনার জীবনযাত্রার মানটাকে একটু পরিবর্তন, জাস্ট আপনি যেভাবে চলছেন তার থেকে একটু পরিবর্তন করতে হবে। প্রথমত আপনার জীবনে খাদ্যাভ্যাসের যে একটা উন্নত খাদ্যাভ্যাসের অভ্যাস করতে হবে, যেটা হচ্ছে সুষম খাবার গ্রহণ করতে হবে, অতিরিক্ত লবণ পরিহার করতে হবে, ধূমপান করার অভ্যাস থাকলে সম্পূর্ণ পরিহার করতে হবে, যদি মদ্যপানের অভ্যাস থাকে সেটাও পরিহার করতে হবে, খাবারে অতিরিক্ত চর্বি জাতীয় খাবারটাকে পরিহার করতে হবে, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সেই ক্ষেত্রে কায়িক শ্রম বা ফিজিক্যাল এক্সারসাইজ যদি করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ না করে প্রতিদিন যদি কমপক্ষে আধা ঘন্টা করে যদি হাঁটার অভ্যাস করা যায় একটু জোর কদমে, সম্পূর্ণ শরীরের ওজনটা তাহলে নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া হচ্ছে যদি উচ্চ রক্তচাপ থাকে, রক্তচাপকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে, আমি আবারও বলি যদি চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো প্রকার ঔষধ ফার্মেসি থেকে স্বপ্রণোদিত হয়ে বা ফার্মাসিস্টদের পরামর্শ অনুযায়ী সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ঔষধ খাবার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারে যদি কিডনি রোগের ইতিহাস থাকে, যদি কারো যদি কিডনি রোগ বা হৃদরোগের ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে তাকে আরো বেশি সাবধান হতে হবে, মাঝে মাঝে তার রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে তার রক্তচাপ আছে কিনা। যেটা হচ্ছিল অন্যান্য ক্ষেত্রে হচ্ছিল আমরা সবসময় যে যখন কোনো রোগ হবে সাথে সাথে যথাসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই চিকিৎসা গ্রহণ করব।
0: এরপরে আমাদেরকে ইমরান মুন্সি গরুনদী বরিশাল থেকে জানতে চেয়েছেন যে কিডনি রোগীদের পরিবারে যারা থাকেন আত্মীয় স্বজন বা পরিজন বা একেবারে খুব কাছের আপনজন, একজন কিডনি রোগীকে সার্বিক সহযোগিতা করার জন্য তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত?
1: কিডনি রোগী যখন আসলে পরিবারে যখন কিডনি রোগী বিশেষত যেসব কিডনি ক্রনিক কিডনি ডিজিজে হয়ে যারা ডায়ালাইসিস সেবা গ্রহণ করছে অথবা কিডনি প্রতিস্থাপন করেছেন তাদেরকে আসলে পরিবারের তাদের সেবার বা যত্নের ব্যাপারে পরিবারের ভূমিকা অনেক বেশি। তার কাছাকাছি যারা থাকে তাকে উনি ঠিক মতো ওষুধ সেবন করছেন কিনা বা ওনার নতুন কোন উপসর্গ দেখা দিচ্ছে কিনা, কোনো সমস্যা হলে সাথে সাথে তাকে আসলে যথাসময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, এটা আসলে কিডনি রোগী অনেক সময় পারে না, পরিবারের একটা বিশাল ভূমিকা থাকে,
0: পরিবারের অন্যান্য সদস্যদেরই আসলে তাকে যত্ন নেওয়া উচিত। ডাক্তার আনোয়ার আব্দুল হাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কিডনি রোগ সম্পর্কিত এবং রোগীদের জীবনযাপনের সতর্কতা অবলম্বন সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।

0: এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
1: ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
2: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। আগামী এক মাসের আরও প্রায় 35 লাখ শিশুকে হামরুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। লেখাপড়ার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগন এবং জাপানের কেনসো সোয়াই। এবং আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত ও 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,600,80,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে 442 মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 5টি অঞ্চলের 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাথ নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের জন্য 35টি বাণিজ্যিক ও আর্থিক সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপার নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন সরকারের এই সিদ্ধান্ত দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দাওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান, একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবরদান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 5 কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে 3 কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই, আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। আজ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যার সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব সমস্যার সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহ্বানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি এই প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এর কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য তিনি বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক ও শুধু কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মত্তারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের ১০০টির বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটির সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনে প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্স এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। এছাড়া বাংলাদেশ সম্প্রতি আইএলওর ১৫৫, ১৮৭, ১৮৯ নম্বর কনভেনশন অনুমোদন করেছে। সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসন শক্তিশালী করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি আজ রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ইতিমধ্যেই ২ কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষদল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: তা অন্য অঙ্গীকার হলো সেই তরুণ সমাজের শপথ, যেই শপথের মাধ্যমে একটি তরুণ সমাজ দীক্ষিত হয় এবং এই তরুণ সমাজের মাধ্যমে তারা দেশের প্রতি দায়বদ্ধ থাকে।
3: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ মাঠের সেক্টর যতই শক্তিশালী করার স্বপ্ন আমরা দেখি না কেন, সেই স্বপ্নকে বাস্তবে দাঁড় করানোর কেন্দ্রীয় শক্তি হলো অর্থনৈতিক সক্ষমতা।
4: তরুণ শিক্ষার্থীদের জ্ঞান ও তথ্য নির্ভর যুক্তি ও পাল্টা যুক্তির শানিত বিতর্কের পুরোটা সময় বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে তন্ময় হয়ে দর্শকরা উপভোগ করেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিকল্প নেই।
5: পড়ালেখার পাশাপাশি দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিজ আর ভেরি কি টু ইয়ার প্রোগ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যখন বাংলাদেশে পড়ালেখা করতাম আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল একটা পার্ট, বাট খুব সীমিত। এখন কিন্তু ওয়ার্ল্ড অ্যারিনাতে ইউ নিড দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস।
4: এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরো বলেন,
5: কুইজ কম্পিটিশনের মাধ্যমে মেধা বিকশিত হবে, আমরা আরও এগিয়ে যেতে পারবো, বাংলাদেশকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব এবং এটার জন্য আজকে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন তারাই পারবেন। আমরা যেই পর্যায়ে আজকে এসেছি, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি, বাংলাদেশ নিয়ে আমরা ভেবেছি ছোটবেলা থেকেই, যার জন্য আজকে এই পর্যায়ে আমরা জনসেবায় আসতে পেরেছি। আপনারাও ইনশাল্লাহ যেই দেশেই থাকেন, যেখানেই যান, এন্ড অফ দ্য ডে আপনারা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন, সেটাই আমাদের সকলের প্রত্যাশা।
4: মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্বে মডারেটর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বলেন,
6: এই বারোয়ারি বিতর্কের মূল কনসেপ্টটি নেওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান থেকে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা মূলত ব্যক্তিকেন্দ্রিক বিতর্ক প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে একজন বিতার্কিক সমষ্টিগত থেকে নিজের অবস্থানকে ভেঙে ব্যক্তিতে রূপান্তরিত হয়। এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা বা পাবলিক স্পিকিং সারা বিশ্বে প্রচণ্ড রকমের জনপ্রিয়।
4: অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সভাপতিত্ব করেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। মাইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এ সময় নদী ও সাগরে ইলিশ আহরণ বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকবে ইলিশ পরিবহন, মজুদ, কেনা বেচা ও বাজারজাতকরণ। মৎস্য বিভাগের প্রত্যাশা, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে আগামী মৌসুমে বাড়বে ইলিশের উৎপাদন, সমৃদ্ধ হবে দেশের মৎস্য সম্পদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদী ও সাগর থেকে তীরে ফিরছেন জেলেরা। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় এরই মধ্যে অনেক নৌকা ফিরেছে ঘাটে। জাল ও নৌকা গুছিয়ে 22 দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। পটুয়াখালী জেলার মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন,
9: আমাদের মাইল সংরক্ষণ অভিযানে আগে আমাদের যে চাউল বরাদ্দ হয় সেটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা যত দ্রুত সম্ভব এই চাল বিতরণ কার্যক্রম আমরা সম্পন্ন করব। এছাড়া কিস্তির কথা যেটা বললেন, ওই কিস্তির টাকাটা যাতে এই সময় তাদের দেওয়া না লাগে সে বিষয়ে কেন্দ্রীয় জাতীয় টাস্কফোর্স কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছে।
8: মৎস্য বিভাগ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার সময় শুধু নদী সাগরে মাছ ধরা বন্ধ রাখা নয়, বাজারেও যেন নিষেধাজ্ঞার সময় ইলিশ না আসে সেজন্য থাকবে নজরদারি। অল্প সময়ের এই বিরতি ভবিষ্যতে বেশি মাছ পাওয়ার সুযোগ তৈরি করবে বলে আশা জেলেদের।
10: আগামীকাল থেকে অভিযান, আজকে আমরা যা ফামু তাহলে উঠে যাবো, আগামী 22 দিনের লাই আমরা ইনশাল্লাহ নদীতে নামবো না। পাঁচ দিন পরে যদি মাছ খায় তখন ইনশাল্লাহ নামবো।
11: অভিযানের কারণে জেলেদেরকে হিসাব নিকাশ দিয়ে বিদায় দিতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব এবং মাছ ধরা বন্ধ থাকে।
8: 22 দিনের এই নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়ন হলে আগামী মৌসুমে আরো বেশি ইলিশ পাওয়ার প্রত্যাশা মৎস্য বিভাগের। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 8 জন মারা গেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1,860 জন। রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার JDPC প্রাঙ্গণে প্রান্তিক উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের সরাসরি সংযোগ তৈরি করতে শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য মেলা ও নতুন বিক্রয় কেন্দ্র JDPC এক্সপ্রেস। আগামী 8ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: প্লাস্টিক নয়, পরিবেশ বান্ধব সোনালী আঁশের তৈরি হরেক রকমের পণ্য নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে JDPC প্রাঙ্গণে বসেছে বহুমুখী পাটপণ্য মেলা ও প্রদর্শনী। গত 3 অক্টোবর শুরু হওয়া 6 দিনব্যাপী এই মেলায় এক ছাদের নিচে স্থান পেয়েছে পাটের তৈরি থলে, জুতা, গৃহসজ্জার সামগ্রী থেকে শুরু করে নানা ধরনের নিত্য ব্যবহার্য পণ্য। মেলায় নিজেদের উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব পণ্য নিয়ে এসেছেন দেশীয় উদ্যোক্তারা। তারা জানান, এ ধরনের প্রদর্শনী তাদের তৈরি পণ্যের বাজার তৈরি এবং ক্রেতাদের কাছে পৌঁছাতে বড় ভূমিকা রাখছে।
13: উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ, টু ডিসপ্লে দেয়ার প্রোডাক্ট এন্ড সেলস সেন্টার একটা তৈরি করে দিচ্ছে তাদের একটা প্ল্যাটফর্ম,
14: যেহেতু মেইন রাস্তার সাথে অনেক সাড়া পাবে।
12: মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরাও পাটের তৈরি নান্দনিক পণ্য দেখে দারুণ উচ্ছ্বসিত।
15: এই জিনিসগুলো আমাদের চোখে, আমাদের নতুন জেনারেশনের জন্য অনেকটা ভালো।
16: কার্পেট থেকে শুরু করে ডাইনিং টেবিলের বিভিন্ন ব্যাগ, ব্যাগেজ, মানে লাগেজ পর্যন্ত যে পাট দিয়ে তৈরি হয় আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, অনেক সুন্দর লাগছে।
12: JDPC-র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন জানান, দেশীয় বাজারে পাটের তৈরি বহুমুখী পণ্যের প্রসার ঘটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এ খাতকে আরও শক্তিশালী করতে নিয়মিত এমন প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
17: $1 বিলিয়ন কাছাকাছি আমাদের মার্কেট, এটা কিভাবে $3-5 বিলিয়ন পৌঁছানো যায় সে লক্ষ্যে JDPC কাজ করে যাচ্ছে। পাটপণ্যের জন্য একটি ফুল্লি শীতাতপ নিয়ন্ত্রিত বহুমুখী পাটপণ্য বিক্রয় কেন্দ্র, এটি আমরাই প্রথম চালু করলাম। পাটকে নিয়ে আমরা এখন আসলে উচ্চমাত্রায় R&D মাধ্যমে পৌঁছতে চাই, চায়নার সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।
12: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। অপ্রতিসম জৈব সংশ্লেষণ এবং দর্পণ প্রতিবিম্ব অণুর উপর যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ ফ্রান্সের হেনরি বি কাগুন এবং জাপানের কেনসো সোয়াই এবছর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছেন। রয়্যাল সুইডিশ একাডেমি আজ তাদের নাম ঘোষণা করে। হোমোফাইরালিটি কি উপায়ে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হতে পারে, শতাব্দীরও বেশি পুরনো এই রাসায়নিক রহস্যের সমাধান দিয়ে হেনরি কাগুন ও কেনসো সোয়াই রসায়নে নোবেল পান। তাদের এই আবিষ্কার ওষুধ প্রস্তুতকারী রসায়নবিদদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। একটি দাতব্য সংস্থার সাথে যুক্ত শিশু হাসপাতালের অনুদান তছরূপের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কর্তৃপক্ষ আজ কলম্বোয় নিজ বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের 73 বছর বয়সী স্ত্রীকে গ্রেপ্তার করে। কলম্বোর ওই শিশু হাসপাতালে স্ক্যানার কেনার জন্য বরাদ্দকৃত 1 কোটি রুপির অপব্যবহার নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কর্মকর্তারা জানান, চীন সরকার ইতিমধ্যে এ ধরনের একটি স্ক্যানার দান করেছে। শিরান্থি রাজাপাকসে অর্থ আত্মসাতের কথা অস্বীকার করেছে। খেলার খবর ফুটবল। আর্জেন্টিনার হয়ে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আজ মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে বেনিনকে পরাজিত করে। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে 21 বছরের কেরিয়ারের দিকে ফিরে তাকান তিনি। এদিকে আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের পঞ্চম বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11:00 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। আগামী 1 মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পড়ালেখার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগন এবং জাপানের কেনসো সোয়াই। এবং আবেগঘন অশ্রুসিক্ত পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। খবর শেষ হলো।
18: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামারা ইসলাম, পড়ছি আল ইমরান। দেশের দুর্নীতির জন্য সবচেয়ে বেশি আলোচনায় আসে ভূমি অফিস, বিশেষ করে সাবরেজিস্টার অফিস। সাবরেজিস্টার অফিসগুলোতে দীর্ঘদিন ধরে নানা ধরনের ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সেখানে নিয়ম বহির্ভূতভাবে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। নামজারি, খতিয়ান ও দলিলের নানা ত্রুটি দেখিয়ে জমি ও সম্পত্তি হস্তান্তরের সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করা হয়। দীর্ঘসূত্রতা তৈরি করে অর্থের জন্য চাপ দেওয়া হয়। এছাড়া আছে সিন্ডিকেটের প্রভাব। দলিল লেখক ও অসাধু কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গড়ে ওঠা ঘুষের সিন্ডিকেট সাব রেজিস্টার অফিসকে বানিয়ে রেখেছে দুর্নীতির আখড়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী দুর্নীতির অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম জেলার পাহাড়তলিতে একটি অংশীদারিত্বমূলক চুক্তি নিবন্ধনের সময় দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক হয় একজন সাব রেজিস্ট্রার ও দুজন অফিস স্টাফ। এই পরিস্থিতিতে সরকার দুর্নীতি ও অনিয়ম কমাতে ঢাকা জেলাসহ বিভিন্ন স্থানে লটারির মাধ্যমে সাব রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন কার্যক্রম শুরু করেছে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে আইন মন্ত্রণালয়। এজন্য প্রথম ধাপে ঢাকা জেলাধীন সাব রেজিস্ট্রার অফিসে এই প্রক্রিয়া অনুসরণ করে পোস্টিং দেওয়া হচ্ছে। গতকাল রাজধানীতে এই পদ্ধতির সূচনা করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলার এ ক্যাটাগরির 18টি সাব রেজিস্ট্রার পদের জন্য 18 জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাব রেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণের স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানে ঢাকা জেলার জন্য যে 18 জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে, যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হবে। যাদের বদলি করা হল তারা সব সময় নজরদারিতে থাকবেন, সতর্ক করে আইনমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সারা দেশে 372টি সাব রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে 139টি পদ খালি আছে। ভূমি অফিসের সেবাগ্রহীতা সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত না দিয়ে সর্বোচ্চ সেবাটা চান। বিশেষ করে রাজধানীর মতো ভিআইপি এলাকার স্টেশনগুলোতে অধিকতর সৎ, দক্ষ ও ডিপার্টমেন্টের কাজের বিষয়ে খুবই দক্ষ কর্মকর্তা পোস্টিং দেওয়া প্রয়োজন, কারণ রাজধানীতে জমির দাম বেশি এবং এখানকার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে সব ক্যাটাগরির দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। তাই এসব স্টেশনগুলোতে হতে হবে দুর্নীতিমুক্ত, সেখানে থাকতে হবে কাজের উত্তম পরিবেশ। অফিসে স্থানীয় প্রভাবশালী লোকজন নানাভাবে প্রভাব বিস্তারের অপচেষ্টা করে, এজন্য সাব রেজিস্ট্রারদের সদিচ্ছার প্রয়োজন, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সৎ ও উদ্যমী কর্মকর্তা এখানে বদলি হতে পারেন না সিন্ডিকেটের প্রভাবে। এখন বদলি ও পদায়নে লটারি পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে এই পদে বদলি বাণিজ্যের অভিযোগকে গুডবাই জানানো হল। সকলের প্রত্যাশা, লটারি প্রথার মাধ্যমে এই বাণিজ্য ধীরে ধীরে বিদায় নিতে পারে। আইন মন্ত্রণালয়ের এই পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের দুর্নীতি বিরোধী নীতির প্রতিফলন। সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। আশা করা যায় সাব রেজিস্ট্রার পদে বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতির প্রবর্তনে দুর্নীতি প্রতিরোধে সরকারের নেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
19: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
20: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, এতক্ষণ এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা এখন রয়েছে একটি দেশের গান, গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা সাজিয়েছেন গাজী মজহারুল আনোয়ার।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। শিশু কিশোর, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের ইউনিসেফের সহযোগিতায় বিশেষ আলোচনা অনুষ্ঠান, বিষয় যৌন নিপীড়ন বন্ধে করণীয়, প্রচারিত হবে বিকেল 3:05। সবার আগে বাংলাদেশ, সরকারি গৃহীত পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান বিকেল 3:30, বিষয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের সুরক্ষা, প্রভাতী ম্যাগাজিন দৃষ্টিপাত সকাল 8:30, বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:40, রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গান মোহাম্মদ আমিনুল ইসলাম পরিবেশন করবেন দুপুর 12:30। এছাড়া আধুনিক গান শুনতে পাবেন বেলা 2:40। উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান রাগ রং সকাল 9:45। এতে আহির ভৈরব রাগে খেয়াল শুনবেন শিল্পী নারায়ণ চন্দ্র রায়। নজরুল সঙ্গীত হিরক গোস্বামী পরিবেশন করবেন বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন দুপুর 12:20। আল্লাহ পাকিস্তানে হামদ ও নাতি রসুল শুনবেন দুপুর 12:50, বিকেল 4:25, বিকেল 5:40। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধ্যে 6:00। এছাড়া পলিগান শুনবেন বেলা 2:50, দুপুর 12:40। রূপালী পর্দার বীর যোদ্ধা নায়ক জসিম, নায়ক জসিম স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান বিকেল 4:05। চিরায়ত বাংলা, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান বিকেল 4:45। এছাড়া FM 88.8 MHz NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসছি, এবার বিদায় বলব। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

شيئاً ولا تستوي الحسنة ولا السيئة.